0: Your IT estate is complex. Managing it shouldn't be. ITO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud, with expertise in ITAM, FinOps, and ITSM integration. Stay compliant, stay efficient, stay in control. ITO Services, smarter IT management. itoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিচার আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয় এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
3: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি, এরই বা কি ব্যাখ্যা আছে বলুন তো? সব থেকে বেশি করে ব্যাখ্যা এটাই দেওয়া যেতে পারে যে যিনি ক্রিয়েটিভ ব্যক্তি তিনি সৃষ্টি তৈরি করতে পারেন, তিনি সৃষ্টি রচনা করতে পারেন, আর যিনি যতটা ক্রিয়েটিভ নন তিনি ততটা কিছু ক্রিয়েশন তৈরি করতে পারেন না, ব্যাস সব থেকে বেশি এইটুকুই ব্যাখ্যা করা যায়। কাজেই বলছিলাম না, এরকম বেশ কিছু ব্যাপার এখনও আছে যেগুলো কিনা আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে, আমাদের চোখের বাহিরে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব এরকমই কিছু ঘটনা, এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি যেগুলো কিনা চোখের বাহিরে। তার কারণ হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ব্রেল ডে, দৃষ্টিহীনদের পড়ার উন্মুক্ত দরজা। তো সেই ব্রেল ডের দিনে আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করলাম এরকম কিছু কথা যেগুলো কিনা সত্যি চোখের বাহিরে। আর একটু আগে আপনাকে বলছিলাম না যে ক্রিয়েটিভ মানুষজন, ক্রিয়েশন এরকম একটা জ্ঞান যেগুলো কিনা আমরা এখনো পর্যন্ত ব্যাখ্যা করতে পারিনি। তো সেরকমই একজন অগাধ ক্রিয়েটিভ মানুষের মৃত্যুদিনও আজকে, শচীনদেব বর্মন, বাংলা তথা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুরকার, তার মৃত্যুদিন আজকে। রেডিও বাংলানেট ডট কম পরিবারের পক্ষ থেকে ওনার প্রতি রইল সশ্রদ্ধ ভালোবাসা। তো আজকের দিনে এরকম বেশ কিছু কথা, বেশ কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করলাম যেগুলো আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে। কেমন লাগলো বলুন তো? আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট ডট কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এরকম কিছু ঘটনা ঘটে, ইনফ্যাক্ট নিরন্তর ঘটে চলেছে, যেগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের দেখাশোনা জ্ঞান থেকে কোনো মতেই করতে পারি না। যেমন ধরুন কিছু পশু, আর ম্যাক্সিমাম পাখিদের মধ্যে এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে তারা কোনো রকম বিপদ, স্পেশালি কোনো রকম ন্যাচারাল ক্যালামিটি আসার আগেই সেটা টের পেয়ে যায় এবং সেখান থেকে উড়ে বেরিয়ে যায়, কিংবা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে, একদম তৎপর হয়ে যায়। তো তাদের এই সেন্সটা কীভাবে কাজ করে, কীভাবেই বা তারা এরকম ন্যাচারাল ক্যালামিটি তৈরি হওয়ার আগেই টের পেয়ে যায়, সে কথা কিন্তু আমরা এখনও পর্যন্ত এই মডার্ন সায়েন্সের যুগেও ব্যাখ্যা করতে পারিনি। সেই জন্যই বলছিলাম যে এরকম বেশ কিছু ব্যাপার আছে যেগুলো কিনা সিরিয়াসলি আমাদের দেখাশোনা জ্ঞানের বাইরে, আমাদের চোখের বাইরে। তো রেডিও বাংলানে ডট কমে আজকে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা পুঁচকে ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডা হতে চলেছে, যেখানে থাকছে প্রচুর আড্ডা, প্রচুর কথা এবং তার সাথে সাথে ভালো ভালো গান। তাহলে বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আড্ডা মারব এমন একটা পাহাড় নিয়ে, যেই পাহাড়টার সাথে অনেক পুরাণ কাহিনী বা পৌরাণিক কাহিনী যুক্ত আছে এবং বলা যেতে পারে অবশ্যই ভারতবর্ষের কিছুটা হলেও ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে সেই পাহাড়। কোন পাহাড়ের কথা বলবো সেটা তো অবশ্যই আড্ডায় বলবো, কিন্তু তার আগে একটা মিউজিক্যাল ব্রেক। ফিরছি আড্ডায়, শুনছেন রেডিও বাংলানাই.com মূল চক্ষুন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

radiobanglane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং অবশ্যই আজকে ত্রিকূট পাহাড় নিয়ে কথা বলছি। ত্রিকূট পাহাড়ের ইতিহাস অনেকেই জানেন এবং এর সাথে সাথে অনেক পৌরাণিক কাহিনীও রয়েছে। ত্রিকূট পাহাড় অর্থাৎ তিনটে পাহাড় নিয়েই কিন্তু ত্রিকূট পাহাড়। বলা হয় নাকি এই তিনটে পাহাড়ে যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করেন এবং সেই জন্যই এই পাহাড়ের নাম ত্রিকূট পাহাড়। এবং এই ত্রিকূট পাহাড়ের সাথে কিন্তু রাবণের একটা যোগাযোগ রয়েছে, আর তার সাথে সাথে হনুমানেরও কিন্তু একটা যোগাযোগ রয়েছে। কি সেই যোগাযোগের কাহিনী সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে কি করতে হবে বলুন তো? কিচ্ছু না, আড্ডায় থাকতেই হবে আমার সঙ্গে।

ত্রিকূট পাহাড়ের গল্প বলছিলাম, এবং তার সাথে সাথে অবশ্যই বলছিলাম এই ত্রিকূট পাহাড়ের সাথে রাবণের একটা হিস্ট্রি জড়িয়ে আছে। গল্পটা আমি জানি না সবাই জানে কি না, একটা ছোট্ট করে বলার চেষ্টা করছি। রাবণ তো শিবের ভক্ত ছিলেন, তো তিনি শিবের কাছে বর চেয়েছিলেন যে আপনি আমার সঙ্গে চলুন লঙ্কায়। তো শিব কি কখনো যেতে পারে? কিন্তু শিবের একটা শর্ত ছিল, সে খুশি হয়ে বলেছিলেন ঠিক আছে আমি যাব, কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ হিসাবে, এবং তার সাথে সাথে এটাও বলেছিলেন যে যদি আপনি, মানে রাবণকে বলেছিলেন শিব যে যদি রাবণ কোনো একটা জায়গায় এই জ্যোতির্লিঙ্গটা রেখে দেয় তাহলে কিন্তু তিনি সেখান থেকে আর উঠবেন না, অর্থাৎ সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। তো অনেকটা বড় যাত্রা পথ, এবং সেই যাত্রা পথে কোথাও তো বিশ্রাম নিতে হবে। তো রাবণ এই ত্রিকূট পাহাড়ের যে সবচেয়ে উপরের জায়গাটা, সেই জায়গাটায় বিশ্রাম নিয়েছে। এই জন্য এই যে ত্রিকূট পাহাড়ের সবথেকে উঁচু অংশ, সেখানে একটি হেলিপ্যাডও আছে, এবং সেখানকে বলা হয় যে রাবণের হেলিপ্যাড।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট
2: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

যদি আপনি ভারতবর্ষের ঝাড়খণ্ডের দেওঘরে ঘুরতে যান, তাহলে কিন্তু অবশ্যই এই গল্পটা, যেটা ব্রেকে যাওয়ার আগে আপনার সাথে শেয়ার করলাম, সেটার কিন্তু গল্পটা আপনাকে জানতেই হবে। আর আপনি যদি নাও জেনে থাকেন, সেখানে ঘুরতে ঘুরতে সাইট সিন দেখতে দেখতে অবশ্যই আপনি জেনে যাবেন। তার কারণ, এই যে দেওঘরে মা সতীপীঠ এবং মায়ের বলা হয় নাকি হৃদয় পড়েছে, এবং তার সাথে সাথে যে জ্যোতির্লিঙ্গটা স্থাপন করা হয় সেটাও নাকি বলা হয় যে রাবণেশ্বর শিবলিঙ্গ, এবং এই দুটোর কারণেই কিন্তু, অর্থাৎ ধর্মীয় স্থানের জন্য কিন্তু পর্যটকরা ভিড় জমায়, এবং তার সাথে সাথে এই যে ত্রিকূট পাহাড়ের মাহাত্ম্যও কিন্তু দেখতে চায় লোকে। ত্রিকূট পাহাড়ে আগে রোপওয়ে চালু ছিল, কিন্তু ইতিমধ্যেই একটি অনেক বড় দুর্ঘটনার কারণে রোপওয়েটি বন্ধ হয়ে যায়।

radiobanglani.com এ আজকে ত্রিকুট পাহাড় নিয়ে কথা বলছিলাম। আপনার সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি। আমার বেশ 4-5 বছর আগে আমরা ত্রিকুট পাহাড় ঘুরতে গেছিলাম, ফ্যামিলি একটা ট্রিপ ছিল, এবং সেখানে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল যে সেখানকার গাইড যারা তাদের কথা ভীষণভাবে বানর সেনা শোনে। প্রচুর বাঁদর আছে সেখানে, এবং আপনি যদি হাতে করে কিছু খাবার নিয়ে যান তারা কিন্তু ইতিমধ্যেই আপনাকে একটুখানি মজার ছলে বা বলা যেতে পারে মশকরা করেই আপনার থেকে ছিনিয়ে নেবে। এবং নিজের চশমা, মোবাইল ফোন এগুলো অবশ্যই সাবধানে রাখতে হবে। আর যদি আপনি গাইড নেন তাহলে কিন্তু কিছু হবে না, মোটামুটি আপনি সেফ। আর বেশ একটা অন্যরকম তাদের সাথে ছবি তোলার কিছু মুহূর্ত রয়েছে আমাদের সাথে। এবং এই যে কেউ যদি চায় হেঁটে হেঁটে ত্রিকুট পাহাড়ে উঠবে তাহলে কিন্তু অবশ্যই উঠতে পারে। radiobanglani.com এ ত্রিকুট পাহাড়ের আড্ডাটা কেমন লাগলো প্লিজ আমার সাথে শেয়ার করবেন, এবং তার সাথে সাথে অবশ্যই ফলো করতে ভুলবেন না www.radiobanglani.com।

শুনছেন ইউকে একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের প্রত্যেক দিনের সকালটা শুরু হয় একটা সুন্দর গানের মাধ্যমে। অনেকেই কিন্তু বাড়িতে, যাদের বাড়িতে রেডিও আছে, তারা তো গান শোনেনি সকালবেলা রেডিও চালিয়ে। আবার অনেকে এমন মানুষও আছেন যারা প্রতিদিনের নানা কাজের ফাঁকে ফাঁকে গান শোনার একটা হ্যাবিট আছে। কিন্তু আবার এমন মানুষ আমি দেখেছি যে রাতের দিকে শোয়ার আগে কিছু সুন্দর গান তারা শোনেন। এই যে একটা সুন্দর দিনটাকে উদযাপন করেন সঙ্গীতের মাধ্যমে, এটাই একটা ভালো থাকার দুর্দান্ত একটা মেসেজ বলা যেতে পারে। তো আমাদের নিজেদেরকে ভালো রাখতে গেলে গান শোনাটা খুব দরকার। গান কিন্তু মনটাকে পাল্টে দিতে পারে। আমাদের আজকের আড্ডা সেই ভালো লাগার গান নিয়ে। সঙ্গে থাকুন, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি। জুড়ে থাকুন আর এভাবেই শুনতে থাকুন কিছু ভালো লাগার গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

তো ব্যাক টু ব্যাক কয়েকটি গানের পর চটপট ফিরে এলাম, আর সত্যিই আমরা শুনলাম ভালো লাগার কিছু গান। সত্যি এরকম গান যদি আমরা প্রায়শই শুনতে থাকি মাঝে মধ্যেই যখনই একটু বিষণ্ণতা চলে আসে, তাহলে কিন্তু সময়টা হঠাৎ করেই রঙিন হয়ে ওঠে, কিংবা সুন্দরভাবে এগিয়ে যেতে থাকে ভালোর দিকে। তো গান আমাদের মনকে আরও কিন্তু সবল করে তোলে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের মন কোনো কোনো দিন এমন হয় যে কারোর সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করে না, বা কারোর সঙ্গে দেখা হলেও মনে হয় না ঠিক কীরকম একটা গেল, ভালো লাগছে না। এমন এমন অনেক দিন যায় আমাদের প্রত্যেকেরই, কিছু কিছু দিন এমন যায় যেন কোনো কিছুতেই কিছু ভালো লাগে না। খুব প্রিয়জন আপনাকে ফোন করছেন, আপনি ধরছেন না, কিংবা পরে হোয়াটসঅ্যাপ লিখে জানাচ্ছেন আমি একটু বিজি আছি পরে কথা বলছি, কিংবা হয়তো তাকে বললেন যে আজ মনটা ঠিক নেই তুই কাল কর কথা বলছি। তো এই যে মন আমাদের ভালো থাকা খারাপ থাকা, এটা কিন্তু আমরা কেউ হঠাৎ করে আবিষ্কার করি, আমরা কেউ কিন্তু সেইভাবে জেনে আসি না যে আগামীকাল আমরা ভালো থাকবো বা আগামী দিন আমরা খুব খারাপ যাবে। অ্যাকচুয়ালি কিছু কিছু মুহূর্ত আমাদের এমন কাটে যেখানে আমাদের মনে হয় যে সেই বিশেষ মানুষটার সঙ্গে কাটাতে পারলে ভালো হতো, কিন্তু সেই বিশেষ মানুষটা যখন সঙ্গে না থাকে তখনই আমাদের মন খারাপটা তৈরি হয়, বা কোনো বিশেষ জিনিস সেইটা হয়তো আমরা কোথাও মিস করছি তার ফলে এই ব্যাপারটা হয়। কিন্তু সুর, সুরের মাধ্যমে কিন্তু আমাদের মনকে খুব সহজেই আমরা ভালো রাখতে পারি। সুর কিন্তু একটা মুহূর্তকে বদলে দিতে পারে, শুধু মুহূর্ত নয় একটা দিন কয়েকটা মাসকেও বদলে দিতে পারে সুন্দর কিছু সুর। সঙ্গে থাকুন, আমরা আবার কিছু সুন্দর সুরের অপেক্ষায় আছি, শুনি, কোথাও যাবে না, ফিরে আসছি ভালো লাগার গান কথা নিয়ে। এখন আবারও গান, অবশ্যই ভালো লাগার গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেটওয়ার্ক, আর সঙ্গে আছেন এই মুহূর্তে সৌভিকের, শুনছেন গান মুসাফিরের আড্ডা। তো ভালো লাগার গান, আমরা যখন আগে এই যে বিভিন্ন পাড়ায় জলসা হতো একটা বিশেষ দিনকে কেন্দ্র করে, কখনো হয়তো এই পুজোর সময়ে ব্যাপারটা খুব হতো, এবং সেই জলসার দিনে অনেকের কাছে অনেক রকম চিরকুট আসতো। সেই চিরকুটে তারা লিখে পাঠাতো প্রিয় শিল্পীকে যে এই গানটা গাওয়ার অনুরোধ আসতো আর কি, ভালো লাগার গান। হ্যাঁ, তাদের কাছে এই গানটা খুব পছন্দের, খুব প্রিয়, খুব ভালো লাগার গান। সেই ভালো লাগার গান তখন শিল্পী গিয়ে মন ভরিয়ে দিত, এটাই প্রাপ্তি ছিল একটা সময়ের। তো এখন তো জলসা সেইভাবে হয়ও না, আগে একটা ক্যাসেটের একটা ব্যাপার থাকতো, এখন ক্যাসেটও সেইভাবে আর হয় না। কিন্তু ডিজিটাল মিডিয়ার কারণে আমরা কিন্তু যে কোনো গান খুব সহজেই শুনতে পারি, এবং যদি খুব ভালো করে বিবেচনা করে দেখি তাহলে কিন্তু নতুন শিল্পী বা নতুন কিছু গান বা প্রচুর কিছু গান আমরা কিন্তু খুব সহজেই শুনি, এবং শুনে ভালো লাগার মন্তব্যও সেখানে করি। কিন্তু ক্যাসেট শুনে আমরা কিন্তু মন্তব্য করতে পারতাম না, বা ভালো লাগাটা প্রকাশ করতে পারতাম না, বা কেমন লেগেছে সেটাও জানাতে পারতাম না, কোথাও একটা আবদ্ধ রাখতে হতো নিজের অন্তরের মধ্যে। কিন্তু এখন শিল্পীকে কিন্তু খুব সরাসরি ভালো লাগার কথা বলতে পারি, অনুরোধ করতে পারি। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ভালো লাগার গান নিয়ে। এখন গান

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

শুনছেন গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে ভালো লাগার গান নিয়ে। আর সত্যি কথা বলতে, কার কাছে কোনটা গানটা কখন ভালো লেগে যাবে যেটা কেউ বলতেই পারে না। আর সত্যি কথা বলতে, সুর এমন একটা ব্যাপার, মানুষের কাছে কখন যে সেই সুরটা নিজের সুর হয়ে ওঠে সেটা একমাত্র সেই জানে, আর কেউ জানে না জগতের। তো এতদিন পর্যন্ত যেসব গান হিট হয়েছে, হয়তো অনেকেই সেই গান কীভাবে হিট হয়েছে বা কীভাবে সেই সুর আমাদেরকে আন্দোলিত করেছে আমরা হয়তো নিজেরাই বলতে পারবো না, কিন্তু ভেতরে সুর আন্দোলিত হওয়ার প্রধান কারণই হচ্ছে ভালো লাগা। আর সেই ভালো লাগা গান সুর মিলেমিশে এক নতুন ভালো লাগার মুহূর্ত তৈরি করে দেয়। এখনও আমরা অনেকেই আছি সেই ভালো লাগা গান আমরা যখন কোথাও শুনি বা কোথাও বাজে, আমরা নিজেদের মনেই কিন্তু আমরা গুনগুন করতে থাকি, নিজের অজান্তেই সেই গান কখন যে ঠোঁটস্থ হয় এবং সেই যে প্রিয় শিল্পী গানটা গাইছে তাদের সঙ্গে আমরা লিপ মেলানোর চেষ্টা করি, জুড়ে থাকি। সঙ্গে থাকুন, আপনারাও এইভাবেই জুড়ে থাকুন। আরও কিছু ভালো গানের আসর শুনবো, কথা শুনবো, শুনে নিই আবারও কিছু ভালো গান। শুনতে থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com এ গান মুসাফির সৌভিকের সঙ্গে।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

어제 우리 하이웨이를 하차니 초토 호대 호대 우다오 로갈바스

ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল একটা ভালো লাগার গান নিয়ে। তো ভালো লাগার গান মানেই অনেক সময় আমাদের প্রিয় শিল্পী তো অবশ্যই থাকে, সেই প্রিয় শিল্পীর সব গান আমাদের হয়তো পছন্দ হয় না, কিন্তু বেশ কিছু গান তো পছন্দ হয়, কিন্তু ভালো লাগার গান এইটা কিন্তু আমাদের কাছে খুব একটা প্রিয় ব্যাপার। কারণ গান এমনকি কিছু কিছু গান থাকে যেগুলো খুব জনপ্রিয়, সেগুলো এমনও হয় যে অন্য কারোর লিপে আমরা শুনতে পছন্দ করি, হয়তো পুরানো কোনো গান, রবীন্দ্রসঙ্গীত, এমনও হয় যে অন্য কারোর লিপে আমরা শুনতে পছন্দ করি, হয়তো পুরানো কোনো গান, রবীন্দ্র

0: পাশে থাকবে, ভালো লাগার গান।
1: কেমন লাগলো আজকের এই আড্ডা? অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন 4474-3965712 তে। আর স্যার ইমেল করছেন gmail@radiobanglanetwork.com এ। চটপট পাঠিয়ে দিন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে। টাটা।

0: এক অদ্ভুত মুগ্ধতা চাই চাই, এক অদ্ভুত মুগ্ধতা দাও দাও, এক অদ্ভুত মুগ্ধতা।
1: সত্যি বলতে এই অদ্ভুত মুগ্ধতা আমার রাস্তাঘাটে ফুচকার গাড়ি দেখলেই হয়। এই একটা খাবার বস, লোভ সামলানোটা খুব মুশকিল, মানে ছোট থেকে বড় সবাই ফুচকার প্রতি দারুণ অবসেসড। টক ঝাল নোনতায়, ওহ ডেলিশিয়াস, মানে এই লাজবাব আইটেমটা মুখে পড়তেই মনে হয় উফ, মানে ফুচকা নিয়ে দারুণ দারুণ সব গপ্প আছে। আমি জানি, আমি শিওর যে আপনারও ফুচকা নিয়ে প্রচুর মেমোরিজের কথা মনে পড়ে গেল। তাহলে আর দেরি কেন, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। ফিরছি তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কেমন লাগছে আমার শো আমাকে কিন্তু অবশ্যই জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। আমাকে হোয়াটসঅ্যাপ করতে কিন্তু ভুলবেন না। এবং আমাদের শোয়ের সব রকম আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আর শো শুনতে হলে নিশ্চয়ই আছে মনে ওয়েবসাইটটা, www.radiobanglanet.com। তো যেটা নিয়ে কথা বলছিলাম, ফুচকা নিয়ে। আর ফুচকা নিয়ে কথা বলতে গিয়েই জিভটা যেন জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মানে ফুচকার নামটা বললেই জিভে যেন একটা জল চলে আসে। মানে সত্যি কথা বলতে গিয়ে আমি একটুখানি আটকে যাচ্ছি, কারণ ফুচকা আমাদের কাছে একটা ইমোশন, ফুচকা আমাদের কাছে একটা ডেলিশিয়াস আইটেম। এবং ফুচকার নানা রকম ফ্লেভার আছে, মানে শুধু টক জল দিয়ে ফুচকা খাওয়া ছাড়াও প্রচুর প্রচুর ফ্লেভার আছে। দই ফুচকা আছে, চাটনি ফুচকা আছে, ম্যাঙ্গো ফুচকা আছে, চকলেট ফুচকা আছে, প্রচুর প্রচুর ফিউশন ফুচকা এখন পাওয়া যায়। আপনার পছন্দের ফুচকার ফ্লেভার কোনটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আরও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। ফিরছি আরও দুটো গানের পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল ফুচকা নিয়ে। ফুচকা, ও মাই গড, মানে ফুচকা বললেই একটা যেন আট থেকে আশি, মানে সবার একটা আলাদা ইমোশনস তৈরি হয়ে যায়। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি যারা রীতিমতো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খান। সত্যি, মানে ফুচকা খাওয়ার সত্যি কোনো বয়স নেই। আর সেই ফুচকাটা যদি অত্যাধিক ঝাল দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। মানে আমি শিওর আমার মতো অনেক মানুষই আছেন যারা প্রচুর ঝাল খেতে ভালোবাসেন, এবং ফুচকার মধ্যে ঝালের পরিমাণটা যেন আরও দ্বিগুণ হয়। ঠিক নাড়ে ঝোলে ফুচকাটা না খেলে মনে হয় না যে ফুচকা খাচ্ছি। আবার অনেক মানুষ আছেন যারা শুধু টক খেতে ভালোবাসেন, খুব একটা ঝাল খান না। আবার কিছু ধরনের মানুষ আছেন যারা ঝালও খান না টকও খান না। তাহলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, +447503965712। হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানান আপনার কীরকমভাবে বা কতটা ঝাল, কতটা নোনতা, কতটা টক দিয়ে আপনার ফুচকা খেতে ভালো লাগে। তাহলে আড্ডা তো চলতেই থাকবে, সে ফুচকার হোক বা যাবতীয় কোনো বিষয় নিয়ে হোক। তার জন্য তো আমাদের ওয়েবসাইটটা জানতে হবে, www.radiobanglanet.com। পরের গানটা সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কী কী তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম টকঝাল একটা বিরতির পর। ইয়েস, টকঝাল বিরতি, কারণ কথা হচ্ছে ফুচকা নিয়ে। আর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, আমি শিওর আপনার ফুচকা ভীষণ প্রিয় একটা পদ। হয়তো আপনি ভিন দেশে ফুচকাটা ঠিক কলকাতার মতো উপভোগ করতে পারেন না, কিন্তু ফুচকা নিয়ে আপনার নানা রকম ইমোশন আছে, নানা রকম প্রেম আছে, কি তাই না? ফুচকার সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা লেভেলের প্রেম আছে, সেটা আমি দেখেছি এবং শুনেছি। মানে ফুচকার প্রতি প্রচুর মানুষ অবসেসড, মানে এমন কিছু মানুষ আছেন যারা প্রত্যেক দিন বিকেলবেলা ফুচকা না খেলে তাদের দিনটা সম্পূর্ণ হয় না। ইয়েস, আমি এরকম অনেক মানুষ দেখেছি। আচ্ছা, যারা কলকাতার বাইরে থাকেন তারা কি কলকাতার ফুচকাটা মিস করেন, বা আপনার ভিন দেশের বন্ধুটিকে কলকাতার ফুচকা একবার হলেও কি খাওয়ানোর সুযোগ হয়েছে? যদি খাওয়ানোর সুযোগ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভিন দেশের বন্ধুটার কেমন লেগেছে ফুচকার স্বাদ, জানান না আমাকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, জানি মনে আছে, তাও বলছি, +447503965712। পরে দুটো গান সাজানো রইল আপনার সেই বিশেষ বন্ধুটির জন্য, যে কলকাতার ফুচকা খেতে দারুণ আগ্রহী। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: ফেলেছি তোমায়।
1: আমি তো সেই কোন ছোটোবেলা থেকে ফুচকাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ সত্যি, ফুচকার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে। যতদিন অন্তর অন্তর খাওয়া হোক না কেন, নতুন করে কিন্তু একটা ফুচকার প্রতি প্রেম নিশ্চয়ই জন্মায়, সেটা আপনারও হয়। তবে আমার কি মনে হয় জানেন, ফুচকাটা অনেকটা প্রাক্তন প্রেমিকের মতন। যখনই রাস্তাঘাটে একবার হলেও দেখা হয়ে যায়, তখনই প্রেম প্রেম পেয়ে ওঠে। হ্যাঁ, সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়, সবাই হয়তো শুনে একটুখানি অভিমান হতে পারে আমার উপর, কিন্তু আপনি কিন্তু অভিমান করবেন না, কারণ আড্ডা দিতে দিতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর শেষ পর্যায়ে বলতে মনে পড়ে গেল ফুচকার শেষ পর্যায়ে, কি বলুন তো, সব থেকে বেশি ক্রেভিংস হয় যেটার প্রতি চলে এসেছি। আর শেষ পর্যায়ে বলতে মনে পড়ে গেল ফুচকার শেষ পর্যায়ে, কি বলুন তো, সব থেকে বেশি ক্রেভিংস হয়।

মনে হয়? আর একটু হলে ভালো হতো, তেমনই আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে অ্যানি যদি আর একটু থাকতো। কিন্তু কিছু করার নেই, ফাও ফুচকা যেমন এন্ড হয়ে যায় তেমনই সময়টাও বড্ড তাড়াতাড়ি এন্ড হয়ে যায়। তাই এখানেই থামতে হচ্ছে, কাল আবার আসব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

দেশ বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটা জায়গা। দেশ সত্যিই বড়, কিন্তু যদি আমরা আয়তনের দিক দিয়ে বিচার করি, সেখানে কিন্তু বহু ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর সেই রকমই কিছু ছোট ছোট দেশের গল্প আজ আমাদের পপকর্নের আড্ডায় থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা এই যে বিভিন্ন দেশের গল্প করব, সেখানেই প্রথমেই বলতে হয় ইউরোপ মহাদেশের কথা। এটি এমন একটি মহাদেশ যেখানে যার পাশে রয়েছে এইরকমই ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ, যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ এবং এশিয়ার জুড়ে একেবারে বিস্তৃত হয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে 11টা টাইম জোন আর 14টা দেশ রাশিয়ার সাথে সীমানা ভাগ করে নিয়েছে। এতটাই বিশাল এই রাশিয়া দেশটি। এছাড়া আমরা যখন আজকে ছোট ছোট দেশের গল্প বলছি, সেখানে আয়তনের দিক থেকে এইরকমই কিছু ছোট্ট দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দেখো চালচুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চালচুলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

পারি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারি, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের গল্প করছি, তার মধ্যে প্রথমেই যে দেশটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার নাম সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই দেশটি গিনি উপসাগরে বিষুবরেখার উপরে অবস্থিত। মধ্য আফ্রিকার এই দেশটি একটি আইল্যান্ড কান্ট্রি, মাত্র 372 বর্গ মাইলের আয়তন, সুতরাং বোঝাই যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই দেশ জুড়ে রয়েছে অনন্য সব উদ্ভিদ এবং অনন্য সব প্রজাতি, আর এই কারণেই, এই বৈচিত্র্যের কারণেই এই দেশটিকে বলা হয় আফ্রিকান গ্যালোপাগোস। আফ্রিকান গ্যালোপাগোস নামেই পরিচিত এই সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটি। এছাড়াও রয়েছে আরো ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প শেয়ার করবো আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র দেশগুলিকে নিয়ে, যেখানে এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা শেয়ার করব তার নাম ডমিনিকা। ডমিনিকার আয়তন মাত্র 290 বর্গমাইল, সুতরাং বোঝা যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই ডমিনিকাতে রয়েছে রেন ফরেস্ট, রয়েছে হট স্প্রিং, রয়েছে 9টি আগ্নেয়গিরি। আর এবার যেই দেশটির কথা বলবো তার নাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার যেটা ল্যান্ড এরিয়া সেটা মাত্র 238 বর্গমাইল, এতটাই ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটি। তবে সেন্ট লুসিয়াতে আকর্ষণের কিন্তু অনেক জায়গা রয়েছে, রয়েছে সালফার স্প্রিং, মাঠবাদ থেকে শুরু করে সুউচ্চ পিটন মাউন্টেন, এইরকমই আরও ছোট্ট ছোট্ট আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে, জানব তাদের কথাও। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্ন নিয়ে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ছোট ছোট দেশগুলোকে নিয়ে, আর সেখানেই উঠে এলো বিভিন্ন দেশের কথা। এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা বলবো সেটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম। লাক্সেমবার্গ, ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের সীমানা ঘেরা এই দেশটি, আর তার আয়তন মাত্র 998 বর্গ মাইল। আর এইভাবেই আমাদের আজকের এই যে আমাদের বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর যে গল্প, সেই গল্প এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে দেখা হবে আগামীকাল থেকে একই সময়, আবার চলে আসব আমাদের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।
1: চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: Your IT estate is complex. Managing it shouldn't be. ETO Services gives enterprises complete visibility and control across IT assets, SaaS, and cloud. With expertise in ITAM, FinOps, and ITSM integration, stay compliant, stay efficient, stay in control. ETO Services. Smarter IT management. etoservices.com
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
5: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন কোমরে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন, অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা হচ্ছে এবং সেখানে অনেক আড্ডার কথা থাকবে, আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে। তাই গানের দিকে এগিয়ে যাব, একটা ছোট্ট গানের মিউজিক্যাল ব্রেক নেব, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানি ডট কম, মন যখন এর উদ্দেশ্য।
1: একটি কথা শুধু।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanet.com এ আমি চলে এসেছি একটা ব্রেকের ওপারে, এবং আজকের আড্ডায় আমার মনে হলো যে এই যে এত ইনস্টা বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া জুড়ে যে অ্যাস্থেটিক ভাইবস ক্রিয়েট করার চেষ্টা চলছে, সবসময় ট্রেন্ডি লাইফস্টাইলের মধ্যে থেকে ঘরবাড়ি সাজানোর দিকে ভীষণভাবে একটা ঝুঁকছে মানুষজন, আর সেটা খুব ভালো। আর সেখানে ইউজ করা হচ্ছে কিন্তু সুগন্ধি মোমবাতি, মানে সেন্টেড ক্যান্ডেল। এই সেন্টেড ক্যান্ডেল কিন্তু আমাদের অ্যাস্থেটিক ভাইবসও আনে, ঘরের সাজসজ্জা পরিবর্তনও করে, এবং তার সাথে সাথে নিজের মুডও অনেক সময় পরিবর্তন করে। অ্যারোমা থেরাপিতে কিন্তু এই সেন্টেড ক্যান্ডেলের বেশ উপকারিতা রয়েছে, এবং সেগুলোই আপনার সাথে শেয়ার করব আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট
2: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা অনেক সময় যখন গিফট কিনতে যাই বা খুব প্রিয়জন বা বন্ধুর যে কোনো অনুষ্ঠানে কাউকে কিছু গিফট করবো সেটা বুঝতে পারি না। তো যেহেতু আজকে গান্ডুরিয়া রাটায় সুগন্ধি মোমবাতি নিয়ে কথা হচ্ছে এবং তার উপকারিতা নিয়ে কথা হচ্ছে, তো আপনি কিন্তু খুবই অনায়াসে সেন্টেড ক্যান্ডেল গিফট করতে পারেন এবং বলা যেতে পারে এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং। আর এখন কিন্তু অনলাইনে ব্যবসা কিন্তু ভালো মতো বেড়ে উঠেছে, তার সাথে সাথে দামটাও কিন্তু আকাশ ছোঁয়া হচ্ছে। তো আপনি কিন্তু চাইলেই নিজের পছন্দ মতো নিজের সুগন্ধি বা আপনি যাকে গিফট করছেন তার পছন্দ মতো সুগন্ধির ক্যান্ডেল বা মোমবাতি গিফট করতে পারেন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
2: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
2: সত্যি?

অনেক সময় আমরা হচ্ছে ইনসমনিয়ায় ভুগি, রাতে ঘুম আসতে চায় না, বা মানসিকভাবে আমরা অনেকটাই ডাউন ফিল করি। আপনি শুনলে অবাক হবেন যে এই সুগন্ধি মোমবাতি যদি ঘরের মধ্যে আমরা নিয়মিত জ্বালাই তাহলে কিন্তু আমাদের মুডটা ভীষণভাবে আপলিফ্ট করে। এবং বলা যেতে পারে যে যদি আপনার কখনো ডাউন ফিল হয় বা দুঃখ লাগে তখন কিন্তু আপনি একটু নর্মাল ফিল করবেন। এবং যেটা বলছিলাম যে অনেক মানুষই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে নিজের মুডটাকে ঠিক করার জন্য বা অ্যারোমাথেরাপিতে এর কিন্তু বেশ উপকারিতা রয়েছে। এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এখন আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার নিজের পছন্দ মতো একটা সুদিং ক্যান্ডেল, মানে সেন্টেড ক্যান্ডেল, যেটা আপনাকে ভালো ঘুমের জন্য কিন্তু সাহায্য করবে।

videobanglane.com এ আজকের আড্ডা জুড়ে রয়েছিল সেন্টেড ক্যান্ডেল এবং সেন্টেড ক্যান্ডেলের উপকারিতাও জানালাম। আর যদি আপনি নিজের পছন্দ মতো নিজের ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে নিজের হাতে বানিয়ে নিতে চান তাহলেও অবশ্যই বানিয়ে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও সবসময় মানে হয় আপলোড করা হয় DIY অর্থাৎ ডু ইট ইয়োর সেলফ, সেটাও দেখানো হয় কিভাবে আপনারা মোমবাতি বানাতে পারেন। তো আপনি যদি চান নিজের হাতে এই সেন্টেড ক্যান্ডেল বানিয়ে, আর আমার মনে হয় নিজের পছন্দ মতো কিছু জিনিস যদি নিজের হাতে বানানো যায় সেটা গিফট করা যায় সেখানে আরও বেশি ভালোবাসা থাকে। তো এইভাবে আপনি কাউকে নিজের হাতে বানিয়ে গিফট করতে পারেন। আজকের আড্ডাটা এখানেই শেষ করছি, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আর সেই দেখা হওয়ার মাঝে কখন যে কোন বন্ধু আমাদের আপন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ঠিক সেরকম আমরা কিন্তু জানি না যে এই মানুষটা যার সঙ্গে আমি হয়তো রাগারাগির পর্যায়ে প্রথম দেখা হলো, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অচেনা, যে এই অচেনা মানুষটি কিন্তু আগামী দিনে আমাদের সবথেকে প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। তো এইভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা না দেখা বা হঠাৎ করে এমন কিছু কিছু বন্ধু থাকে যারা হয়তো ক্ষণিকের অতিথির মতো আসেন কিন্তু আজীবন জীবনের কোথাও না কোথাও থেকে যায়, আর সেই থেকে যাওয়া মুহূর্তটাকে সঙ্গে করেই কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াই চলতে থাকে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি, বন্ধুত্ব তৈরি হয়। আজকের এই আড্ডা সেই বন্ধুত্ব নিয়ে, অচেনা বন্ধু। হ্যাঁ, অচেনা বন্ধুর কথা নিয়ে আড্ডা হবে আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা জারি থাকবে আবারও। এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আর রাডা চলছে অচেনা বন্ধুকে সঙ্গে করে। অচেনা বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, হয় এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো কিন্তু আড়ালে থাকছে পছন্দ করে, কিন্তু সে নিঃশব্দে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। হ্যাঁ, সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কখনো হয়তো প্রকাশ্যে এসে সেই ব্যাপারগুলো বলে না, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে কোনো সম্পর্কের মধ্যে অপেক্ষার গুরুত্ব কিন্তু থাকতে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কের দীর্ঘায়ু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো কোথাও না কোথাও আমরা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এই অপেক্ষা বলুন বা এই অ্যাডজাস্টমেন্ট বলুন কিংবা বলুন এই ব্যাপারগুলোকে দীর্ঘায়িত করার যে সময়, সেটা কিন্তু এখন কাউকে দিই না। আমরা খুব সহজে কম সময়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাই, হয় ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটমাট হোক অথবা গুড বাই। তো এই যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, মানুষের হাতে এখন মোবাইল, আর সেই মোবাইলের চটজলতি একটা বোতাম টিপলেই হাজারো বন্ধুর, হাজারো অচেনা বন্ধুর দেখা পাওয়া। আসলে এই অচেনা বন্ধুগুলো সত্যি কিন্তু অচেনা। হ্যাঁ, মানুষ চিনতে হবে, আর তার জন্য চিনে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক বুদ্ধিমানের কাজ। তো আমরা কিন্তু অনেকেই এটা করি যে যে খুব আপন, যে খুব প্রিয় একটা সময় ছিল, তার সঙ্গে কোথাও না কোথাও মনোমালিন্য তৈরি হয়েছে, দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব কিছুই। কিন্তু এখন হঠাৎ করে কয়েকটা নতুন বন্ধুর আগমনে সেই বন্ধুকে সে ভুলতে বসেছে, কিংবা এরকমও হয় যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। যে কোনো ভালো সম্পর্কের গুরুত্ব কমলে হবে না, গুরুত্ব দিতে হবে সম্পর্কটাকে, তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না, আবারও কয়েকটা গানের পর এক্ষুনি ফিরে আসছি। এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। এই যে অচেনা বন্ধু সম্পর্কে কথাটা বলছি আপনাদের সঙ্গে, আসলে কোন মানুষ যে কখন অচেনা হয়ে যায় আমরা কেউ কিন্তু জানতে পারি না। খুব প্রিয় বহু দিনের পরিচয়, বহু দিন ধরে আমরা একসঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করেছি, কিন্তু সেই বন্ধুটাই যদি হঠাৎ করে অচেনা হয়ে যায়, সেই বন্ধুটার আচরণ যদি আপনাকে অদ্ভুতভাবে ভাবায়, তখন কিন্তু অনেক মানুষই আছেন কেউ হয়তো প্রতিবাদ করেন আর কেউ হয়তো একদম নিঃশব্দে দূরে সরে যান। তো সুখ দুঃখ নিয়েই মানুষের অ্যাডজাস্টমেন্ট, আর সেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে করতে করতে একটা জায়গায় এমন আসে যেখানে হয়তো প্রিয় বন্ধু সে হয়তো অচেনা হয়ে যায় কোথাও কোথাও, যেন মনে হয় যে এবার সময় এসেছে তার থেকে দূরে সরে যাওয়ার। এই যে একটা বোঝা না বোঝার লড়াই, এই যে একটা জানা না জানার লড়াই, কিংবা এই যে একটা অদ্ভুতভাবে প্রিয় বন্ধু অচেনা হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়, ঘটে যায়, এবং তখন মনে হয় এর সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো হতো। তো এই যে একটা অচেনা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু হট করে তৈরি হয় না, কোথাও না কোথাও কোনো মনোমালিন্য বা কোথাও মিসগাইড এসব কিছু মিলে একটা জায়গা এমন তৈরি হয় যেখানে কিন্তু আমাদের সরে যেতে বাধ্য করে। তো এই সরে যাওয়াটা কি সঠিক সরে যাওয়া, নাকি এই ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবার পথ চলা, কোনটা ঠিক? হয়তো কোথাও এমন মনে হয় কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আগেকার সময় খুব বলা হতো যে কিছু কিছু মানুষ কিন্তু কখনো বদলায় না। এই বদলানোটা কিন্তু কিছু কিছু মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং বদলানোটার দরকার, তাহলেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালো থাকে, সুস্থ থাকে। সম্পর্কর আড্ডা নিয়ে আড্ডা চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর। এখন গান

ব্যাক টু ব্যাক আবার কয়েকটা গানে পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা অচেনা বন্ধুর কথা নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কমের গান বসে। তো আমাদের এই জীবনে অচেনা বন্ধু শুধুমাত্র মানুষ হয় তা কিন্তু নয়, একটা প্রাণীও হয়। সেটা সারমেও হতে পারে, বেড়ালও হতে পারে, কিংবা কোনো পাখিও হতে পারে। প্রতিদিন আপনার সকাল হলেই বারান্দার সামনে দুটো চড়াই এসে কিচিমিচি ডাক শুরু করে। কি জন্য? যেন জানে যে আপনি তার জন্য কিছু খাবার দেবেন, আর সেই খাবারের অপেক্ষায় সে থাকে এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যাঁ, অচেনা বন্ধু। আপনি প্রতি রাতে বাড়ি ফেরেন, ঠিক সেই বাড়ি ফেরার মুহূর্তে একটা সারমেয় প্রতিদিন আপনাকে ছেড়ে যায় বাড়ি অব্দি। আবার পরের দিন সকালবেলা আপনি যখন বেরোন বাড়ি থেকে, তখন সেও কুটি কুটি পায় আপনার সঙ্গে, যায় একটা জায়গা অব্দি গিয়ে ফিরে আসে। হচ্ছে না বন্ধু। তো প্রতিদিন মানুষ ভালো থাকার জন্য কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকেন। যারা মানুষকে খুব একটা অনেক ধাক্কা খেয়েছেন জীবনে, তারা কিন্তু সেই প্রাণীর দিকে কিছুটা ঝুঁকে যায় এবং বলে যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু প্রাণী না কখনো ধোকা দিতে পারে না। তো এই যে একটা ভাবমূর্তি, অচেনা বন্ধুর প্রতি একটা অন্যরকম অনুভব, যেটা কিন্তু বলে যে প্রাণীরা কখনো মানুষকে ঠকায় না। তো আমাদের আড্ডা জারি থাকবে এবং আপনার এই কথা বা আমার এই কথা এটা মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কিন্তু মিলিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু তাই। আর তাই আমাদের কাছে প্রাণী বড় বেশি আপন হয়ে উঠছে এখন মানুষের থেকে। মানুষকেও আপন করতে হবে, তাকে জানতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। শুধুই ডিজিটাল মিডিয়া কিংবা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মোহেতে না ডুবে মানুষকে ভালোবাসার মোহে ডোবা উচিত। চলুন আবার কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবার আটা জারি থাকবে। এখন গান।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়ার ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই শো শেষ হলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না 4474-3963-5712 তে। আর যারা ইমেল করছেন gm@radiobangladesh.com অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না। কেমন লাগছে আজকের এই শো? তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি এবং এই অচেনা আমাদের কাছে চেনা প্রিয় বন্ধু হয়ে ওঠে। ঠিক যেরকম আজ হয়তো আমাকে অনেকেই ওপারে প্রথম শুনছেন, এই মুহূর্তে আমি কিন্তু অচেনা, কিন্তু আজকের এই শো শেষের পর আমি কিন্তু আপনাদের কাছে ভীষণ চেনা হয়ে গেলাম। পরের দিন থেকে আপনিও আমার চেনা বন্ধু, অচেনা নয়। ঠিক যেরকম এত বছর ধরে রেডিও বাংলা নেট আপনাদের সকলকে প্রিয় বন্ধু বানিয়ে রেখেছে, ঠিক সেভাবেই একদিন অচেনা হোক, তারপর ঠিক চিনে নিয়ে সেই ব্যাপারটাকে জারি রেখে প্রিয় বন্ধু হয়ে উঠবে আপনি আরেকজনের, আরেকজন আপনার। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলাদেশ ডট কম। টাটা।

ঝুনাকি এমন এক পতঙ্গ যা আমাদের জীবনে আলো নিয়ে আসে। এই একটাই পতঙ্গ যে কিন্তু হঠাৎ করে এলে আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। আসলে যে বা যারা আমাদের জীবনে আলোর উৎস, তাদের প্রত্যেককেই আমাদের ভীষণ স্পেশাল লাগে। আছে নাকি এমন কোনো গল্প জোনাকিকে নিয়ে? শুনতে থাকুন ন্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে। আর আপনার যদি জোনাকি নিয়ে কোনো গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712।

0: গুটি গুটি চাঁদের হাট
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যো নাকি এমন এক পতঙ্গ যেটা এলেই, যার আগমনে আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, সেরকমই আমাদের জীবনে এমন বিশেষ মানুষ আছে যে বা যারা হঠাৎ এলেই আমাদের জীবনে আলো নিয়ে আসে, যাকে দেখলেই আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। আছে নাকি এমন কোনো মানুষ? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712-তে। আপাতত ফিরছি কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নির্দেশ।

0: তোর পাশে।
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা বলছি জোনাকিকে নিয়ে। জোনাকি এমন একটা পতঙ্গ যেটা আমাদের জীবনে আলোর উৎস, এবং জোনাকিকে নিয়ে অনেক মেমোরিজ আছে আমার। ছোটবেলায় জোনাকি পোহা খুব দেখা যেত, এখন প্রায় বিলুপ্ত বলা যায়। আর যখন লোডশেডিং হয়ে যেত তখন জোনাকির আগমন হতো, এবং সেই অন্ধকারে জোনাকির যে গ্রিন লাইটটা সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, কারণ গ্রিন আমার ফেভারিট কালার। গ্রিন কালারের যাবতীয় যা কিছু আমার ভীষণ পছন্দের ছিল। এখনও মানে মাঝে মাঝে মনে পড়ে সেই সমস্ত জোনাকির কথা, যারা আজ আর আমার কাছে আসে না। আর সঙ্গে সঙ্গে এরকমও অনেক মানুষ আছে যারা জীবন থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, যারা এলে একটা সময় মনটা ভীষণ আনন্দ হতো। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। জোনাকি শুনছো নাকি? ছোটবেলায় যখন লোডশেডিং হতো তখন জোনাকিকে মানে জোনাকি পোকা আসতো, আর জোনাকিদের সঙ্গে আমি অনেক গল্প করতাম। কখনো আমি বলতাম যে আমার প্রিয় পছন্দের কোনো জিনিস ওদেরকে এনে দিতে, কিংবা কখনো বলতাম যে এই পড়াটা আমার হয়ে মুখস্থ করে দিতে। ছোটবেলায় আমাদের মন খুব অবুঝ থাকে, ঠিক ভুলের হিসেব আমরা জানি না, কিন্তু অনেক অবিশ্বাস্য আবদার সেগুলো করে থাকি। জোনাকির কাছেও আমার এরকম অনেক আবদার ছিল যেগুলো ওরা কোনোদিনও মেটায়নি বা ওদের পক্ষে সেটা সম্ভবও নয়, কিন্তু আবদারগুলো আমি করেছিলাম। আপনারও আছে নাকি এরকম জোনাকি নিয়ে কোনো গল্প? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712 তে। আপাতত কয়েকটা গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: সুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।
1: What? Yes.

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ। ছোটবেলার অনেক কিছুই আজ হারিয়ে গেছে। হারিয়ে গেছে জোনাকি পোকা, হারিয়ে গেছে ছোটবেলার খেলার মাঠ, হারিয়ে গেছে সেই সমস্ত মানুষ যারা আমাদের জীবনে আলোর সন্ধান নিয়ে আসতো সেই সময়টা। বহু বছর হয়ে গেছে যে আমি জোনাকির সন্ধান পাইনি। আপনি যদি পেয়ে থাকেন তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571। জোনাকি যেমন খুব কম সময়ের জন্য আমার জীবনে এসেছিল, আজ আর প্রায় নেই বললেই চলে, তেমনই সময়টাও প্রায় শেষ আজকের মতো। তাহলে আজ আসি, কাল আবারও আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.কম। মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের জামদানি শাড়ির খ্যাতি বিশ্বজোড়া, আর বাংলাদেশের তাঁত শিল্প বিখ্যাত। সেই তাঁত শিল্পের প্রচারে তৈরি তাঁতি নামের গান, আর সেই গানে একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। বৈশাখের পয়লা, আর শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার সিজন থ্রি। গত দুটো সিজনে শ্রোতাদের মন জয় করেছে এই অনুষ্ঠান, আর এবার নতুন পর্বের শুরুতেই একেবারে চমক লাগিয়ে দিয়েছেন সুরকার সায়ান চৌধুরী অর্ণব। জানবো সেই নতুন গানের কথাও, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের মাটিতে তার কেরিয়ার শুরু হলেও তিনি কলকাতাতেও সমানভাবে জনপ্রিয়। দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া এহসান, এবার আমরা তাকে অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবেও পাচ্ছি, কারণ কোক স্টুডিও বাংলা যে নতুন সিজন থ্রি নিয়ে এসেছে, সেখানেই নতুন সিজনে বাংলাদেশি সুরকার শায়ান চৌধুরী অর্ণব যে চমক নিয়ে এসেছেন, সেখানে তাঁর নেতৃত্বে একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আর সেখানেই বাংলাদেশি তাঁত শিল্পীদের প্রচারে তৈরি হয়েছে সেই গান, সেই তাঁতি গানেই আমরা তাঁর কণ্ঠ শুনতে পাব। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। জয়া এহসান বাংলাদেশের পাশাপাশি টলিউডেও কিন্তু বহু ছবি করেছেন, আর সেই সমস্ত জনপ্রিয় যে ছবিগুলো তার মধ্যে রয়েছে যেমন আবর্ত, রাজকাহিনী, কণ্ঠ, বিসর্জন, বিজয়া, দশম অবতার, অর্ধাঙ্গিনীর মতো ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আমরা তার অভিনয়ের কথা তো জানি, এবার তার গানের কথাটাও আমরা জানবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, তারপর ফিরে আসছি বিরতির ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বাংলাদেশের তাঁত শিল্পের কথা সকলেই জানেন, আর সেখানকার তাঁতিদের হাতে বোনা জামদানি শাড়ির খ্যাতি তো বিশ্বজোড়া। বাংলাদেশের তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থাকা এই যে শিল্পীরা, তাদের হাতের যে নিখুঁত দক্ষতায় তারা যে সমস্ত নকশা ফুটিয়ে তোলেন শাড়ির গায়ে, তাদেরও কিন্তু নিজস্ব কিছু গল্প রয়েছে, নিজস্ব কিছু গান রয়েছে। সেরকমই একটি গানকে কোক স্টুডিও বাংলার সিজন থ্রির প্রথম গান হিসেবে বেছে নেওয়া হয়েছে, আর সেই গানটিকে নতুন সঙ্গীতায়োজনে সাজিয়ে তোলা হয়েছে। আর সেরকমই একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে তাঁতি গানটির কথা বলছি, সেই গানটির যে বাংলাদেশি সুরকার সায়ান চৌধুরী অর্ণব, তিনি এই গানটিকে নতুন করে সাজিয়ে তুলেছেন, আর তার দল এই গানটিকে একেবারে একটা নতুনভাবে পরিবেশন করেছেন। আর সেখানে জয়া এহসান এই গানে কণ্ঠ দিয়েছেন, অর্ণব তার বন্ধু, আর এই গানটি বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করেছে। আর জয়া এহসান যেটা বলতে চান যে তিনি সাধ্যমতো বাংলাদেশের জামদানি এবং মুসলিম শাড়ির প্রচার করার চেষ্টা করেন, আর সেই জন্যই এই গানে অংশ নিতে পেরে তিনি তাঁতিদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন এমনটাই মনে করছেন নায়িকা। আমরা এই গান নিয়ে আরো কথা জানবো, তবে এখন ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বৈশাখের শুরুতেই শুরু হয়ে গিয়েছে কোক স্টুডিও বাংলার সিজন 3, আর নতুন সিজনের শুরুতেই বাংলাদেশি সুরকার সায়ন চৌধুরী অর্ণব নিয়ে এসেছেন চমক। তার নেতৃত্বে একাধিক শিল্পীর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন গানটি নিয়ে কথা বলছি, সেই গানটি তাঁতি। বাংলাদেশের তাঁত শিল্পীদের যে নিজেদের গান রয়েছে, সেই রকমই একটি গানকে নতুন ভাবে সঙ্গীত আয়োজন করে সাজিয়ে তোলা হয়েছে, আর সেই গানে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আমরা যারা শ্রোতারা, যারা কোক স্টুডিও বাংলার গত দুটো সিজন যারা শুনেছেন, তারা ভীষণভাবে তারা এনজয় করেছেন, এবং তারা জানেন যে কোক স্টুডিওর সিংহভাগ গানের সঙ্গীতায়োজন এবং বিষয় ভাবনায় অভিনবত্বের ছোঁয়া থাকে, আর এবারেও কিন্তু রয়েছে সেই নতুনত্ব। সঙ্গীতায়োজন এক কথায় অপূর্ব, আর সেখানেই আমরা জয়া এহসানকে আমরা দেখতে পাব, তবে অভিনেত্রী হিসেবে নন, একটি গানের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আমরা এই গান নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসানকে নিয়ে। আমরা তার অভিনয় জীবনের কথা সকলেই জানি, আর এবার তার গানও আমরা শুনতে পাবো, কারণ কোক স্টুডিও বাংলা যে সিজন থ্রি নিয়ে আসছে সেখানেই নতুন সিজনে বাংলাদেশের সুরকার শায়ান চৌধুরী অর্ণব যে চমক নিয়ে এসেছেন, বাংলাদেশের তাঁত শিল্পীদের প্রচারে যে গান তৈরি হয়েছে তাঁতি সেখানেই একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আমরা এখন আমাদের আড্ডাটা জারি রাখতে চাইলেও আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: সর্বাঙ্গানির ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও এক ঘন্টার গান দরিয়ার আড্ডা হচ্ছে এবং সেখানে অনেক আড্ডার কথা থাকবে, আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে। তাই গানের দিকে এগিয়ে যাব, একটা ছোট্ট গানের মিউজিক্যাল ব্রেক নেব, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাঙালি ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: একটি কথা শুধা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanet.com এ আমি চলে এসেছি একটা ব্রেকের ওপারে, এবং আজকের আড্ডায় আমার মনে হলো যে এই যে এত ইনস্টা বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া জুড়ে যে অ্যাস্থেটিক ভাইবস ক্রিয়েট করার চেষ্টা চলছে, সবসময় ট্রেন্ডি লাইফস্টাইলের মধ্যে থেকে ঘরবাড়ি সাজানোর দিকে ভীষণভাবে একটা ঝুঁকছে মানুষজন, আর সেটা খুব ভালো। আর সেখানে ইউজ করা হচ্ছে কিন্তু সুগন্ধি মোমবাতি, মানে সেন্টেড ক্যান্ডেল। এই সেন্টেড ক্যান্ডেল কিন্তু আমাদের অ্যাস্থেটিক ভাইবসও আনে, ঘরের সাজসজ্জা পরিবর্তনও করে, এবং তার সাথে সাথে নিজের মুডও অনেক সময় পরিবর্তন করে। অ্যারোমা থেরাপিতে কিন্তু এই সেন্টেড ক্যান্ডেলের বেশ উপকারিতা রয়েছে, এবং সেগুলোই আপনার সাথে শেয়ার করব আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট
2: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা অনেক সময় যখন গিফট কিনতে যাই বা খুব প্রিয়জন বা বন্ধুর যে কোনো অনুষ্ঠানে কাউকে কিছু গিফট করবো সেটা বুঝতে পারি না। তো যেহেতু আজকে গান্ডুরিয়া রাটায় সুগন্ধি মোমবাতি নিয়ে কথা হচ্ছে এবং তার উপকারিতা নিয়ে কথা হচ্ছে, তো আপনি কিন্তু খুবই অনায়াসে সেন্টেড ক্যান্ডেল গিফট করতে পারেন এবং বলা যেতে পারে এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং। আর এখন কিন্তু অনলাইনে ব্যবসা কিন্তু ভালো মতো বেড়ে উঠেছে, তার সাথে সাথে দামটাও কিন্তু আকাশ ছোঁয়া হচ্ছে। তো আপনি কিন্তু চাইলেই নিজের পছন্দ মতো নিজের সুগন্ধি বা আপনি যাকে গিফট করছেন তার পছন্দ মতো সুগন্ধির ক্যান্ডেল বা মোমবাতি গিফট করতে পারেন।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
2: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
2: সত্যি?

অনেক সময় আমরা হচ্ছে ইনসমনিয়ায় ভুগি, রাতে ঘুম আসতে চায় না, বা মানসিকভাবে আমরা অনেকটাই ডাউন ফিল করি। আপনি শুনলে অবাক হবেন যে এই সুগন্ধি মোমবাতি যদি ঘরের মধ্যে আমরা নিয়মিত জ্বালাই তাহলে কিন্তু আমাদের মুডটা ভীষণভাবে আপলিফ্ট করে। এবং বলা যেতে পারে যে যদি আপনার কখনো ডাউন ফিল হয় বা দুঃখ লাগে তখন কিন্তু আপনি একটু নর্মাল ফিল করবেন। এবং যেটা বলছিলাম যে অনেক মানুষই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে নিজের মুডটাকে ঠিক করার জন্য বা অ্যারোমাথেরাপিতে এর কিন্তু বেশ উপকারিতা রয়েছে। এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এখন আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার নিজের পছন্দ মতো একটা সুদিং ক্যান্ডেল, মানে সেন্টেড ক্যান্ডেল, যেটা আপনাকে ভালো ঘুমের জন্য কিন্তু সাহায্য করবে।

videobanglane.com এ আজকের আড্ডা জুড়ে রয়েছিল সেন্টেড ক্যান্ডেল এবং সেন্টেড ক্যান্ডেলের উপকারিতাও জানালাম। আর যদি আপনি নিজের পছন্দ মতো নিজের ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে নিজের হাতে বানিয়ে নিতে চান তাহলেও অবশ্যই বানিয়ে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও সবসময় মানে হয় আপলোড করা হয় DIY অর্থাৎ ডু ইট ইয়র সেলফ, সেটাও দেখানো হয় কিভাবে আপনারা মোমবাতি বানাতে পারেন। তো আপনি যদি চান নিজের হাতে এই সেন্টেড ক্যান্ডেল বানিয়ে, আর আমার মনে হয় নিজের পছন্দ মতো কিছু জিনিস যদি নিজের হাতে বানানো যায় সেটা গিফট করা যায় সেখানে আরও বেশি ভালোবাসা থাকে। তো এইভাবে আপনি কাউকে নিজের হাতে বানিয়ে গিফট করতে পারেন। আজকের নাটকটা এখানেই শেষ করছি, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আর সেই দেখা হওয়ার মাঝে কখন যে কোন বন্ধু আমাদের আপন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ঠিক সেরকম আমরা কিন্তু জানি না যে এই মানুষটা যার সঙ্গে আমি হয়তো রাগারাগির পর্যায়ে প্রথম দেখা হলো, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অচেনা, যে এই অচেনা মানুষটি কিন্তু আগামী দিনে আমাদের সবথেকে প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। তো এভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা না দেখা বা হঠাৎ করে এমন কিছু কিছু বন্ধু থাকে যারা হয়তো ক্ষণিকের অতিথির মতো আসেন কিন্তু আজীবন জীবনের কোথাও না কোথাও থেকে যায়, আর সেই থেকে যাওয়া মুহূর্তটাকে সঙ্গে করেই কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াই চলতে থাকে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি, বন্ধুত্ব তৈরি হয়। আজকের এই আড্ডা সেই বন্ধুত্ব নিয়ে, অচেনা বন্ধু। হ্যাঁ, অচেনা বন্ধুর কথা নিয়ে আড্ডা হবে আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা জারি থাকবে আবারও। এখন গান।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আর ডাটা চলছে অচেনা বন্ধুকে সঙ্গে করে। অচেনা বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, হয় এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো কিন্তু আড়ালে থাকছে পছন্দ করে, কিন্তু সে নিঃশব্দে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। হ্যাঁ, সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কখনো হয়তো প্রকাশ্যে এসে সেই ব্যাপারগুলো বলে না, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে কোনো সম্পর্কের মধ্যে অপেক্ষার গুরুত্ব কিন্তু থাকতে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কের দীর্ঘায়ু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো কোথাও না কোথাও আমরা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এই অপেক্ষা বলুন বা এই অ্যাডজাস্টমেন্ট বলুন কিংবা বলুন এই ব্যাপারগুলোকে দীর্ঘায়িত করার যে সময় সেটা কিন্তু এখন কাউকে দিই না। আমরা খুব সহজে কম সময়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাই, হয় ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটমাট হোক অথবা গুড বাই। তো এই যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, মানুষের হাতে এখন মোবাইল, আর সেই মোবাইলের চটজলতি একটা বোতাম টিপলেই হাজারো বন্ধুর, হাজারো অচেনা বন্ধুর দেখা পাওয়া। আসলে এই অচেনা বন্ধুগুলো সত্যি কিন্তু অচেনা। হ্যাঁ, মানুষ চিনতে হবে, আর তার জন্য চিনে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক বুদ্ধিমানের কাজ। তো আমরা কিন্তু অনেকেই এটা করি যে যে খুব আপন, যে খুব প্রিয় একটা সময় ছিল তার সঙ্গে কোথাও না কোথাও মনোমালিন্য তৈরি হয়েছে, দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব কিছুই। কিন্তু এখন হঠাৎ করে কয়েকটা নতুন বন্ধুর আগমনে সেই বন্ধুকে সে ভুলতে বসেছে, কিংবা এরকমও হয় যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। যে কোনো ভালো সম্পর্কের গুরুত্ব কমলে হবে না, গুরুত্ব দিতে হবে সম্পর্কটাকে, তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না, আবারও কয়েকটা গানের পর এক্ষুনি ফিরে আসছি। এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। এই যে অচেনা বন্ধু সম্পর্কে কথাটা বলছি আপনাদের সঙ্গে, আসলে কোন মানুষ যে কখন অচেনা হয়ে যায় আমরা কেউ কিন্তু জানতে পারি না। খুব প্রিয় বহু দিনের পরিচয়, বহু দিন ধরে আমরা একসঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করেছি, কিন্তু সেই বন্ধুটাই যদি হঠাৎ করে অচেনা হয়ে যায়, সেই বন্ধুটার আচরণ যদি আপনাকে অদ্ভুতভাবে ভাবায়, তখন কিন্তু অনেক মানুষই আছেন কেউ হয়তো প্রতিবাদ করেন আর কেউ হয়তো একদম নিঃশব্দে দূরে সরে যান। তো সুখ দুঃখ নিয়েই মানুষের অ্যাডজাস্টমেন্ট, আর সেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে করতে করতে একটা জায়গায় এমন আসে যেখানে হয়তো প্রিয় বন্ধু সে হয়তো অচেনা হয়ে যায় কোথাও কোথাও, যেন মনে হয় যে এবার সময় এসেছে তার থেকে দূরে সরে যাওয়ার। এই যে একটা বোঝা না বোঝার লড়াই, এই যে একটা জানা না জানার লড়াই, কিংবা এই যে একটা অদ্ভুতভাবে প্রিয় বন্ধু অচেনা হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়, ঘটে যায়, এবং তখন মনে হয় এর সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো হতো। তো এই যে একটা অচেনা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু হট করে তৈরি হয় না, কোথাও না কোথাও কোনো মনোমালিন্য বা কোথাও মিসগাইড এসব কিছু মিলে একটা জায়গা এমন তৈরি হয় যেখানে কিন্তু আমাদের সরে যেতে বাধ্য করে। তো এই সরে যাওয়াটা কি সঠিক সরে যাওয়া, নাকি এই ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবার পথ চলা, কোনটা ঠিক? হয়তো কোথাও এমন মনে হয় কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আগেকার সময় খুব বলা হতো যে কিছু কিছু মানুষ কিন্তু কখনো বদলায় না। এই বদলানোটা কিন্তু কিছু কিছু মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং বদলানোটার দরকার, তাহলেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালো থাকে, সুস্থ থাকে। সম্পর্কর আড্ডা নিয়ে আড্ডা চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর। এখন গান

ব্যাক টু ব্যাক আবার কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা অচেনা বন্ধুর কথা নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে গান বসে। তো আমাদের এই জীবনে অচেনা বন্ধু শুধুমাত্র মানুষ হয় তা কিন্তু নয়, একটা প্রাণীও হয়। সেটা সারমেও হতে পারে, বেড়ালও হতে পারে, কিংবা কোনো পাখিও হতে পারে। প্রতিদিন আপনার সকাল হলেই বারান্দার সামনে দুটো চড়াই এসে কিচিমিটি ডাক শুরু করে। কি জন্য? যেন জানে যে আপনি তার জন্য কিছু খাবার দেবেন, আর সেই খাবারের অপেক্ষায় সে থাকে এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যাঁ, অচেনা বন্ধু। আপনি প্রতি রাতে বাড়ি ফেরেন, ঠিক সেই বাড়ি ফেরার মুহূর্তে একটা সারমেয় প্রতিদিন আপনাকে ছেড়ে যায় বাড়ি অব্দি। আবার পরের দিন সকালবেলা আপনি যখন বেরোন বাড়ি থেকে, তখন সেও কুটি কুটি পায় আপনার সঙ্গে, যায় একটা জায়গা অব্দি গিয়ে ফিরে আসে। হচ্ছে না বন্ধু। তো প্রতিদিন মানুষ ভালো থাকার জন্য কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকেন। যারা মানুষকে খুব একটা অনেক ধাক্কা খেয়েছেন জীবনে, তারা কিন্তু সেই প্রাণীর দিকে কিছুটা ঝুঁকে যায় এবং বলে যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু প্রাণী না কখনো ধোকা দিতে পারে না। তো এই যে একটা ভাবমূর্তি, অচেনা বন্ধুর প্রতি একটা অন্যরকম অনুভব, যেটা কিন্তু বলে যে প্রাণীরা কখনো মানুষকে ঠকায় না। তো আমাদের আড্ডা জারি থাকবে এবং আপনার এই কথা বা আমার এই কথা এটা মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কিন্তু মিলিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু তাই। আর তাই আমাদের কাছে প্রাণী বড় বেশি আপন হয়ে উঠছে এখন, মানুষের থেকে। মানুষকেও আপন করতে হবে, তাকে জানতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। শুধুই ডিজিটাল মিডিয়া কিংবা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মোহেতে না ডুবে মানুষকে ভালোবাসার মোহে ডোবা উচিত। চলুন আবার কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবার আটা জারি থাকবে। এখন গান।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই শো শেষ হলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না 4474-3965712। আর যারা ইমেল করছেন gm@radiobangladesh.com অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না। কেমন লাগছে আজকের এই শো? তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি, এবং এই অচেনা আমাদের কাছে চেনা প্রিয় বন্ধু হলো। তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি, এবং এই অচেনা আমাদের কাছে

তারপর ঠিক চিনে নিয়ে সেই ব্যাপারটাকে জারি রেখে প্রিয় বন্ধু হয়ে উঠবে আপনি আরেকজনের, আরেকজন আপনার। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলাদেশ.com। টাটা।

জোনাকি এমন এক পতঙ্গ যা আমাদের জীবনে আলো নিয়ে আসে। এই একটাই পতঙ্গ যে কিন্তু হঠাৎ করে এলে আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। আসলে যে বা যারা আমাদের জীবনে আলোর উৎস, তাদের প্রত্যেককেই আমাদের ভীষণ স্পেশাল লাগে। আছে নাকি এমন কোনো গল্প জোনাকিকে নিয়ে? শুনতে থাকুন ন্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে। আর আপনার যদি জোনাকি নিয়ে কোনো গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712।

রাখি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে ভালো জো নাকি তাই তারারা আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুকু।

0: খুঁটি খুঁটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে আলোচনা করছিলাম, জোনাকি এমন এক পতঙ্গ যেটা এলেই যার আগমনে আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, সেরকমই আমাদের জীবনে এমন বিশেষ মানুষ আছে যে বা যারা হঠাৎ এলেই আমাদের জীবনে আলো নিয়ে আসে, যাকে দেখলেই আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। আছে নাকি এমন কোনো মানুষ? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712 তে। আপাতত ফিরছি কাটটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: তোর পাশে।
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা বলছি জোনাকিকে নিয়ে। জোনাকি এমন একটা পতঙ্গ যেটা আমাদের জীবনে আলোর উৎস, এবং জোনাকিকে নিয়ে অনেক মেমোরিজ আছে আমার। ছোটবেলায় জোনাকি পোহা খুব দেখা যেত, এখন প্রায় বিলুপ্ত বলা যায়। আর যখন লোডশেডিং হয়ে যেত তখন জোনাকির আগমন হতো, এবং সেই অন্ধকারে জোনাকির যে গ্রিন লাইটটা সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, কারণ গ্রিন আমার ফেভারিট কালার। গ্রিন কালারের যাবতীয় যা কিছু আমার ভীষণ পছন্দের ছিল। এখনও মানে মাঝে মাঝে মনে পড়ে সেই সমস্ত জোনাকির কথা, যারা আজ আর আমার কাছে আসে না। আর সঙ্গে সঙ্গে এরকমও অনেক মানুষ আছে যারা জীবন থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, যারা এলে একটা সময় মনটা ভীষণ আনন্দ হতো। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর।

যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। জোনাকি শুনছো নাকি? ছোটবেলায় যখন লোডশেডিং হতো তখন জোনাকিকে মানে জোনাকি পোকা আসতো, আর জোনাকিদের সঙ্গে আমি অনেক গল্প করতাম। কখনো আমি বলতাম যে আমার প্রিয় পছন্দের কোনো জিনিস ওদেরকে এনে দিতে, কিংবা কখনো বলতাম যে এই পড়াটা আমার হয়ে মুখস্থ করে দিতে। ছোটবেলায় আমাদের মন খুব অবুজ থাকে, ঠিক ভুলের হিসেব আমরা জানি না, কিন্তু অনেক অবিশ্বাস্য আবদার সেগুলো করে থাকি। জোনাকির কাছেও আমার এরকম অনেক আবদার ছিল যেগুলো ওরা কোনোদিনও মেটায়নি বা ওদের পক্ষে সেটা সম্ভবও নয়, কিন্তু আবদারগুলো আমি করেছিলাম। আপনারও আছে নাকি এরকম জোনাকি নিয়ে কোনো গল্প? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712 তে। আপাতত কয়েকটা গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার অনেক কিছুই আজ হারিয়ে গেছে। হারিয়ে গেছে জোনাকি পোকা, হারিয়ে গেছে ছোটবেলার খেলার মাঠ, হারিয়ে গেছে সেই সমস্ত মানুষ যারা আমাদের জীবনে আলোর সন্ধান নিয়ে আসতো সেই সময়টা। বহু বছর হয়ে গেছে যে আমি জোনাকির সন্ধান পাইনি। আপনি যদি পেয়ে থাকেন তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। জোনাকি যেমন খুব কম সময়ের জন্য আমার জীবনে এসেছিল, আজ আর প্রায় নেই বললেই চলে, তেমনই সময়টাও প্রায় শেষ আজকের মতো। তাহলে আজ আসি, কাল আবারও আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.কম। মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট

বাংলাদেশের জামদানি শাড়ির খ্যাতি বিশ্বজোড়া, আর বাংলাদেশের তাঁত শিল্প বিখ্যাত। সেই তাঁত শিল্পের প্রচারে তৈরি তাঁতি নামের গান, আর সেই গানে একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। বৈশাখের পয়লা, আর শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার সিজন 3। গত দুটো সিজনে শ্রোতাদের মন জয় করেছে এই অনুষ্ঠান, আর এবার নতুন পর্বের শুরুতেই একেবারে চমক লাগিয়ে দিয়েছেন সুরকার সায়ান চৌধুরী অর্ণব। জানবো সেই নতুন গানের কথাও, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের মাটিতে তার কেরিয়ার শুরু হলেও তিনি কলকাতাতেও সমানভাবে জনপ্রিয়। দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া এহসান। এবার আমরা তাকে অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবেও পাচ্ছি, কারণ কোক স্টুডিও বাংলা যে নতুন সিজন থ্রি নিয়ে এসেছে, সেখানেই নতুন সিজনে বাংলাদেশি সুরকার শায়ান চৌধুরী অর্ণব যে চমক নিয়ে এসেছেন, সেখানে তাঁর নেতৃত্বে একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আর সেখানেই বাংলাদেশি তাঁত শিল্পীদের প্রচারে তৈরি হয়েছে সেই গান, সেই তাঁতি গানেই আমরা তাঁর কণ্ঠ শুনতে পাব। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। জয়া এহসান বাংলাদেশের পাশাপাশি টলিউডেও কিন্তু বহু ছবি করেছেন, আর সেই সমস্ত জনপ্রিয় যে ছবিগুলো তার মধ্যে রয়েছে যেমন আবর্ত, রাজকাহিনী, কণ্ঠ, বিসর্জন, বিজয়া, দশম অবতার, অর্ধাঙ্গিনীর মতো ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আমরা তার অভিনয়ের কথা তো জানি, এবার তার গানের কথাটাও আমরা জানবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, তারপর ফিরে আসছি বিরতির ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বাংলাদেশের তাঁত শিল্পের কথা সকলেই জানেন, আর সেখানকার তাঁতিদের হাতে বোনা জামদানি শাড়ির খ্যাতি তো বিশ্বজোড়া। বাংলাদেশের তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থাকা এই যে শিল্পীরা, তাদের হাতের যে নিখুঁত দক্ষতায় তারা যে সমস্ত নকশা ফুটিয়ে তোলেন শাড়ির গায়ে, তাদেরও কিন্তু নিজস্ব কিছু গল্প রয়েছে, নিজস্ব কিছু গান রয়েছে। সেরকমই একটি গানকে কোক স্টুডিও বাংলার সিজন থ্রির প্রথম গান হিসেবে বেছে নেওয়া হয়েছে, আর সেই গানটিকে নতুন সঙ্গীতায়োজনে সাজিয়ে তোলা হয়েছে। আর সেরকমই একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে তাঁতি গানটির কথা বলছি, সেই গানটির যে বাংলাদেশি সুরকার সায়ান চৌধুরী অর্ণব, তিনি এই গানটিকে নতুন করে সাজিয়ে তুলেছেন, আর তার দল এই গানটিকে একেবারে একটা নতুনভাবে পরিবেশন করেছেন। আর সেখানে জয়া এহসান এই গানে কণ্ঠ দিয়েছেন, অর্ণব তার বন্ধু, আর এই গানটি বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করেছে। আর জয়া এহসান যেটা বলতে চান যে তিনি সাধ্যমতো বাংলাদেশের জামদানি এবং মুসলিম শাড়ির প্রচার করার চেষ্টা করেন, আর সেই জন্যই এই গানে অংশ নিতে পেরে তিনি তাঁতিদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন এমনটাই মনে করছেন নায়িকা। আমরা এই গান নিয়ে আরো কথা জানবো, তবে এখন ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বৈশাখের শুরুতেই শুরু হয়ে গিয়েছে কোক স্টুডিও বাংলার সিজন 3, আর নতুন সিজনের শুরুতেই বাংলাদেশি সুরকার সায়ন চৌধুরী অর্ণব নিয়ে এসেছেন চমক। তার নেতৃত্বে একাধিক শিল্পীর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন গানটি নিয়ে কথা বলছি, সেই গানটি তাঁতি, বাংলাদেশের তাঁত শিল্পীদের যে নিজেদের গান রয়েছে সেই রকমই একটি গানকে নতুনভাবে সঙ্গীত আয়োজন করে সাজিয়ে তোলা হয়েছে, আর সেই গানে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আমরা যারা শ্রোতারা, যারা কোক স্টুডিও বাংলার গত দুটো সিজন যারা শুনেছেন, তারা ভীষণভাবে তারা এনজয় করেছেন এবং তারা জানেন যে কোক স্টুডিওর সিংহভাগ গানের সঙ্গীতায়োজন এবং বিষয় ভাবনায় অভিনবত্বের ছোঁয়া থাকে। আর এবারেও কিন্তু রয়েছে সেই নতুনত্ব, সঙ্গীতায়োজন এক কথায় অপূর্ব। আর সেখানেই আমরা জয়া এহসানকে আমরা দেখতে পাবো, তবে অভিনেত্রী হিসেবে নন, একটি গানের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আমরা এই গান নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসানকে নিয়ে। আমরা তার অভিনয় জীবনের কথা সকলেই জানি, আর এবার তার গানও আমরা শুনতে পাবো, কারণ কোক স্টুডিও বাংলা যে সিজন থ্রি নিয়ে আসছে, সেখানেই নতুন সিজনে বাংলাদেশের সুরকার শায়ান চৌধুরী অর্ণব যে চমক নিয়ে এসেছেন, বাংলাদেশের তাঁত শিল্পীদের প্রচারে যে গান তৈরি হয়েছে তাঁতি, সেখানেই একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আমরা এখন আমাদের আড্ডাটা জারি রাখতে চাইলেও আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমকে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রেডিওবাংলাদেশ.কম-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও এক ঘন্টার গান দরিয়ার আড্ডা হচ্ছে এবং সেখানে অনেক আড্ডার কথা থাকবে, আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে। তাই গানের দিকে এগিয়ে যাব, একটা ছোট্ট গানের মিউজিক্যাল ব্রেক নেব, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানে ডট কম, মন যখন এর উদ্দেশ্য।
1: একটি কথা শুধা।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেই ডট কমে আমি চলে এসেছি একটা ব্রেকের ওপারে। এবং আজকের আড্ডায় আমার মনে হলো যে এই যে এত ইনস্টা বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া জুড়ে যে অ্যাস্থেটিক ভাইবস ক্রিয়েট করার চেষ্টা চলছে, সবসময় ট্রেন্ডি লাইফস্টাইলের মধ্যে থেকে ঘরবাড়ি সাজানোর দিকে ভীষণভাবে একটা ঝুঁকছে মানুষজন, আর সেটা খুব ভালো। আর সেখানে ইউজ করা হচ্ছে কিন্তু সুগন্ধি মোমবাতি, মানে সেন্টেড ক্যান্ডেল। এই সেন্টেড ক্যান্ডেল কিন্তু আমাদের অ্যাস্থেটিক ভাইবসও আনে, ঘরের সাজসজ্জা পরিবর্তনও করে এবং তার সাথে সাথে নিজের মুডও অনেক সময় পরিবর্তন করে। অ্যারোমা থেরাপিতে কিন্তু এই সেন্টেড ক্যান্ডেলের বেশ উপকারিতা রয়েছে এবং সেগুলোই আপনার সাথে শেয়ার করব আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট
2: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আমরা অনেক সময় যখন গিফট কিনতে যাই বা খুব প্রিয়জন বা বন্ধুর যে কোনো অনুষ্ঠানে কাউকে কিছু গিফট করবো সেটা বুঝতে পারি না। তো যেহেতু আজকে গান্ডুরিয়া রাতে সুগন্ধি মোমবাতি নিয়ে কথা হচ্ছে এবং তার উপকারিতা নিয়ে কথা হচ্ছে, তো আপনি কিন্তু খুবই অনায়াসে সেন্টেড ক্যান্ডেল গিফট করতে পারেন এবং বলা যেতে পারে এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং। আর এখন কিন্তু অনলাইনে ব্যবসা কিন্তু ভালো মতো বেড়ে উঠেছে, তার সাথে সাথে দামটাও কিন্তু আকাশ ছোঁয়া হচ্ছে। তো আপনি কিন্তু চাইলেই নিজের পছন্দ মতো নিজের সুগন্ধি বা আপনি যাকে গিফট করছেন তার পছন্দ মতো সুগন্ধির ক্যান্ডেল বা মোমবাতি গিফট করতে পারেন।
1: চোখে

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
2: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
2: সত্যি?

অনেক সময় আমরা হচ্ছে ইনসমনিয়ায় ভুগি, রাতে ঘুম আসতে চায় না, বা মানসিকভাবে আমরা অনেকটাই ডাউন ফিল করি। আপনি শুনলে অবাক হবেন যে এই সুগন্ধি মোমবাতি যদি ঘরের মধ্যে আমরা নিয়মিত জ্বালাই তাহলে কিন্তু আমাদের মুডটা ভীষণভাবে আপলিফ্ট করে। এবং বলা যেতে পারে যে যদি আপনার কখনো ডাউন ফিল হয় বা দুঃখ লাগে তখন কিন্তু আপনি একটু নর্মাল ফিল করবেন। এবং যেটা বলছিলাম যে অনেক মানুষই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে নিজের মুডটাকে ঠিক করার জন্য বা অ্যারোমাথেরাপিতে এর কিন্তু বেশ উপকারিতা রয়েছে। এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এখন আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার নিজের পছন্দ মতো একটা সুদিং ক্যান্ডেল, মানে সেন্টেড ক্যান্ডেল, যেটা আপনাকে ভালো ঘুমের জন্য কিন্তু সাহায্য করবে।

videobanglani.com এ আজকের আড্ডা জুড়ে রয়েছিল সেন্টেড ক্যান্ডেল এবং সেন্টেড ক্যান্ডেলের উপকারিতাও জানালাম। আর যদি আপনি নিজের পছন্দ মতো নিজের ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে নিজের হাতে বানিয়ে নিতে চান তাহলেও অবশ্যই বানিয়ে নিতে পারো জানালাম। আর যদি আপনি নিজের পছন্দ মতো নিজের ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে নিজের

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আর সেই দেখা হওয়ার মাঝে কখন যে কোন বন্ধু আমাদের আপন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ঠিক সেরকম আমরা কিন্তু জানি না যে এই মানুষটা যার সঙ্গে আমি হয়তো রাগারাগি পর্যায়ে প্রথম দেখা হলো, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অচেনা, যে এই অচেনা মানুষটি কিন্তু আগামী দিনে আমাদের সবথেকে প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। তো এভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা না দেখা বা হঠাৎ করে এমন কিছু কিছু বন্ধু থাকে যারা হয়তো ক্ষণিকের অতিথির মতো আসেন কিন্তু আজীবন জীবনের কোথাও না কোথাও থেকে যায়, আর সেই থেকে যাওয়া মুহূর্তটাকে সঙ্গে করেই কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াই চলতে থাকে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি, বন্ধুত্ব তৈরি হয়। আজকের এই আড্ডা সেই বন্ধুত্ব নিয়ে, অচেনা বন্ধু। হ্যাঁ, অচেনা বন্ধুর কথা নিয়ে আড্ডা হবে আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা জারি থাকবে আবারও। এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, সঙ্গে আছে আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আর রাডার চলছে অচেনা বন্ধুকে সঙ্গে করে। অচেনা বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, হয় এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো কিন্তু আড়ালে থাকছে পছন্দ করে, কিন্তু সে নিঃশব্দে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। হ্যাঁ, সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কখনো হয়তো প্রকাশ্যে এসে সেই ব্যাপারগুলো বলে না, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে কোনো সম্পর্কের মধ্যে অপেক্ষার গুরুত্ব কিন্তু থাকতে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কের দীর্ঘায়ু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো কোথাও না কোথাও আমরা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এই অপেক্ষা বলুন বা এই অ্যাডজাস্টমেন্ট বলুন কিংবা বলুন এই ব্যাপারগুলোকে দীর্ঘায়িত করার যে সময় সেটা কিন্তু এখন কাউকে দিই না। আমরা খুব সহজে কম সময়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাই, হয় ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটমাট হোক অথবা গুড বাই। তো এই যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, মানুষের হাতে এখন মোবাইল, আর সেই মোবাইলের চটজলতি একটা বোতাম টিপলেই হাজারো বন্ধুর, হাজারো অচেনা বন্ধুর দেখা পাওয়া। আসলে এই অচেনা বন্ধুগুলো সত্যি কিন্তু অচেনা। হ্যাঁ, মানুষ চিনতে হবে, আর তার জন্য চিনে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক বুদ্ধিমানের কাজ। তো আমরা কিন্তু অনেকেই এটা করি যে যে খুব আপন, যে খুব প্রিয় একটা সময় ছিল, তার সঙ্গে কোথাও না কোথাও মনোমালিন্য তৈরি হয়েছে, দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব কিছুই। কিন্তু এখন হঠাৎ করে কয়েকটা নতুন বন্ধুর আগমনে সেই বন্ধুকে সে ভুলতে বসেছে, কিংবা এরকমও হয় যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। যে কোনো ভালো সম্পর্কের গুরুত্ব কমলে হবে না, গুরুত্ব দিতে হবে সম্পর্কটাকে, তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না, আবারও কয়েকটা গানের পর এক্ষুনি ফিরে আসছি। এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। এই যে অচেনা বন্ধু সম্পর্কে কথাটা বলছি আপনাদের সঙ্গে, আসলে কোন মানুষ যে কখন অচেনা হয়ে যায় আমরা কেউ কিন্তু জানতে পারি না। খুব প্রিয় বহু দিনের পরিচয়, বহু দিন ধরে আমরা একসঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করেছি, কিন্তু সেই বন্ধুটাই যদি হঠাৎ করে অচেনা হয়ে যায়, সেই বন্ধুটার আচরণ যদি আপনাকে অদ্ভুতভাবে ভাবায়, তখন কিন্তু অনেক মানুষই আছেন কেউ হয়তো প্রতিবাদ করেন আর কেউ হয়তো একদম নিঃশব্দে দূরে সরে যান। তো সুখ দুঃখ নিয়েই মানুষের অ্যাডজাস্টমেন্ট, আর সেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে করতে করতে একটা জায়গায় এমন আসে যেখানে হয়তো প্রিয় বন্ধু সে হয়তো অচেনা হয়ে যায় কোথাও কোথাও, যেন মনে হয় যে এবার সময় এসেছে তার থেকে দূরে সরে যাওয়ার। এই যে একটা বোঝা না বোঝার লড়াই, এই যে একটা জানা না জানার লড়াই, কিংবা এই যে একটা অদ্ভুতভাবে প্রিয় বন্ধু অচেনা হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়, ঘটে যায়, এবং তখন মনে হয় এর সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো হতো। তো এই যে একটা অচেনা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু হট করে তৈরি হয় না, কোথাও না কোথাও কোনো মনোমালিন্য বা কোথাও মিসগাইড এসব কিছু মিলে একটা জায়গা এমন তৈরি হয় যেখানে কিন্তু আমাদের সরে যেতে বাধ্য করে। তো এই সরে যাওয়াটা কি সঠিক সরে যাওয়া, নাকি এই ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবার পথ চলা, কোনটা ঠিক? হয়তো কোথাও এমন মনে হয় কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আগেকার সময় খুব বলা হতো যে কিছু কিছু মানুষ কিন্তু কখনো বদলায় না। এই বদলানোটা কিন্তু কিছু কিছু মানুষদের জন্য বিষয় গুরুত্বপূর্ণ এবং বদলানোটা দরকার, তাহলেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালো থাকে, সুস্থ থাকে। সম্পর্কর আড্ডা নিয়ে আড্ডা চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর। এখন গান

ব্যাক টু ব্যাক আবারও কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা অচেনা বন্ধুর কথা নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কমে গান বসে। তো আমাদের এই জীবনে অচেনা বন্ধু শুধুমাত্র মানুষ হয় তা কিন্তু নয়, এটা প্রাণীও হয়। সেটা সারমেও হতে পারে, বেড়ালও হতে পারে, কিংবা কোনো পাখিও হতে পারে। প্রতিদিন আপনার সকাল হলেই বারান্দার সামনে দুটো চড়াই এসে কিচিমিচি ডাক শুরু করে। কি জন্য? যেন জানে যে আপনি তার জন্য কিছু খাবার দেবেন, আর সেই খাবারের অপেক্ষায় সে থাকে এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যাঁ, অচেনা বন্ধু। আপনি প্রতি রাতে বাড়ি ফেরেন, ঠিক সেই বাড়ি ফেরার মুহূর্তে একটা সারমেয় প্রতিদিন আপনাকে ছেড়ে যায় বাড়ি অব্দি। আবার পরের দিন সকালবেলা আপনি যখন বেরোন বাড়ি থেকে, তখন সেও কুটি কুটি পায় আপনার সঙ্গে, যায় একটা জায়গা অব্দি গিয়ে ফিরে আসে। হচ্ছে না বন্ধু। তো প্রতিদিন মানুষ ভালো থাকার জন্য কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকেন। যারা মানুষকে খুব একটা অনেক ধাক্কা খেয়েছেন জীবনে, তারা কিন্তু সেই প্রাণীর দিকে কিছুটা ঝুঁকে যায় এবং বলে যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু প্রাণীরা কখনো ধোকা দিতে পারে না। তো এই যে একটা ভাবমূর্তি, অচেনা বন্ধুর প্রতি একটা অন্যরকম অনুভব, যেটা কিন্তু বলে যে প্রাণীরা কখনো মানুষকে ঠকায় না। তো আমাদের আড্ডা জারি থাকবে এবং আপনার এই কথা বা আমার এই কথা এটা মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কিন্তু মিলিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু তাই। আর তাই আমাদের কাছে প্রাণী বড় বেশি আপন হয়ে উঠছে এখন, মানুষের থেকে। মানুষকেও আপন করতে হবে, তাকে জানতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। শুধুই ডিজিটাল মিডিয়া কিংবা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মোহেতে না ডুবে মানুষকে ভালোবাসার মোহে ডোবা উচিত। চলুন আবার কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবার আটা জারি থাকবে। এখন গান।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুস্তাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই শো শেষ হলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না 4474-3963-5712। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না কেমন লাগছে আজকের এই শো। তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি এবং এই অচেনা আমাদের কাছে চেনা প্রিয় বন্ধু হয়ে ওঠে। ঠিক যেরকম আজ হয়তো আমাকে অনেকেই ওপারে প্রথম শুনছেন, এই মুহূর্তে আমি কিন্তু অচেনা, কিন্তু আজকের এই শো শেষের পর আমি কিন্তু আপনাদের কাছে ভীষণ চেনা হয়ে গেলাম। পরের দিন থেকে আপনিও আমার চেনা বন্ধু, অচেনা নয়। ঠিক যেরকম এত বছর ধরে রেডিও বাংলা নেট আপনাদের সকলকে প্রিয় বন্ধু বানিয়ে রেখেছে, ঠিক সেভাবেই একদিন অচেনা হোক তারপর ঠিক চিনে নিয়ে সেই ব্যাপারটাকে জারি রেখে প্রিয় বন্ধু হয়ে উঠবে আপনি আরেকজনের, আরেকজন আপনার। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

জোনাকি এমন এক পতঙ্গ যা আমাদের জীবনে আলো নিয়ে আসে। এই একটাই পতঙ্গ যে কিন্তু হঠাৎ করে এলে আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। আসলে যে বা যারা আমাদের জীবনে আলোর উৎস, তাদের প্রত্যেককেই আমাদের ভীষণ স্পেশাল লাগে। আছে নাকি এমন কোনো গল্প জোনাকিকে নিয়ে? শুনতে থাকুন ন্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে। আর আপনার যদি জোনাকি নিয়ে কোনো গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712।

রাখি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে।

0: কোটি কোটি চাঁদের হার
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামাই,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে আলোচনা করছিলাম, জোনাকি এমন এক পতঙ্গ যেটা এলেই যার আগমনে আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, সেরকমই আমাদের জীবনে এমন বিশেষ মানুষ আছে যে বা যারা হঠাৎ এলেই আমাদের জীবনে আলো নিয়ে আসে, যাকে দেখলেই আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। আছে নাকি এমন কোনো মানুষ? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712 তে। আপাতত ফিরছি কাটটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: তোর পাশে।
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আজ কথা বলছি জোনাকিকে নিয়ে। জোনাকি এমন একটা পতঙ্গ যেটা আমাদের জীবনে আলোর উৎস, এবং জোনাকিকে নিয়ে অনেক মেমোরিজ আছে আমার। ছোটবেলায় জোনাকি পোহা খুব দেখা যেত, এখন প্রায় বিলুপ্ত বলা যায়। আর যখন লোডশেডিং হয়ে যেত তখন জোনাকির আগমন হতো, এবং সেই অন্ধকারে জোনাকির যে গ্রিন লাইটটা সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, কারণ গ্রিন আমার ফেভারিট কালার। গ্রিন কালারের যাবতীয় যা কিছু আমার ভীষণ পছন্দের ছিল। এখনও মানে মাঝে মাঝে মনে পড়ে সেই সমস্ত জোনাকির কথা, যারা আজ আর আমার কাছে আসে না। আর সঙ্গে সঙ্গে এরকমও অনেক মানুষ আছে যারা জীবন থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, যারা এলে একটা সময় মনটা ভীষণ আনন্দ হতো। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর।

0: শুনছেন radiobanglanet.com বাংলার গান বাঙালির প্রাণ।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়ার ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। জোনাকি শুনছো নাকি? ছোটবেলায় যখন লোডশেডিং হতো তখন জোনাকিকে মানে জোনাকি পোকা আসতো, আর জোনাকিদের সঙ্গে আমি অনেক গল্প করতাম। কখনো আমি বলতাম যে আমার প্রিয় পছন্দের কোনো জিনিস ওদেরকে এনে দিতে, কিংবা কখনো বলতাম যে এই পড়াটা আমার হয়ে মুখস্থ করে দিতে। ছোটবেলায় আমাদের মন খুব অবুঝ থাকে, ঠিক ভুলের হিসেব আমরা জানি না, কিন্তু অনেক অবিশ্বাস্য আবদার সেগুলো করে থাকি। জোনাকির কাছেও আমার এরকম অনেক আবদার ছিল যেগুলো ওরা কোনোদিনও মেটায়নি, বা ওদের পক্ষে সেটা সম্ভবও নয়, কিন্তু আবদারগুলো আমি করেছিলাম। আপনারও আছে নাকি এরকম জোনাকি নিয়ে কোনো গল্প? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712 তে। আপাতত কয়েকটা গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: র খাও খাও বুদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল,
1: কি
0: সর্ষে ফুল।

0: চালাও বরাশেরি শ্যাম্পেন
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ব্রেকের পর আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কমে। মন যখন নিরুদ্দেশ। ছোটবেলার অনেক কিছুই আজ হারিয়ে গেছে, হারিয়ে গেছে জোনাকি পোকা, হারিয়ে গেছে ছোটবেলার খেলার মাঠ, হারিয়ে গেছে সেই সমস্ত মানুষ যারা আমাদের জীবনে আলোর সন্ধান নিয়ে আসতো সেই সময়টা। বহু বছর হয়ে গেছে যে আমি জোনাকির সন্ধান পাইনি। আপনি যদি পেয়ে থাকেন তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571। জোনাকি যেমন খুব কম সময়ের জন্য আমার জীবনে এসেছিল, আজ আর প্রায় নেই বললেই চলে, তেমনই সময়টাও প্রায় শেষ আজকের মতো। তাহলে আজ আসি, কাল আবারও আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানে.কম। মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটের

বাংলাদেশের জামদানি শাড়ির খ্যাতি বিশ্বজোড়া, আর বাংলাদেশের তাঁত শিল্প বিখ্যাত। সেই তাঁত শিল্পের প্রচারে তৈরি তাঁতি নামের গান, আর সেই গানে একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। বৈশাখের পয়লা, আর শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার সিজন থ্রি। গত দুটো সিজনে শ্রোতাদের মন জয় করেছে এই অনুষ্ঠান, আর এবার নতুন পর্বের শুরুতেই একেবারে চমক লাগিয়ে দিয়েছেন সুরকার সায়ান চৌধুরী অর্ণব। জানব সেই নতুন গানের কথাও, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের মাটিতে তার কেরিয়ার শুরু হলেও তিনি কলকাতাতেও সমানভাবে জনপ্রিয়। দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া এহসান, এবার আমরা তাকে অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবেও পাচ্ছি, কারণ কোক স্টুডিও বাংলা যে নতুন সিজন থ্রি নিয়ে এসেছে, সেখানেই নতুন সিজনে বাংলাদেশি সুরকার শায়ান চৌধুরী অর্ণব যে চমক নিয়ে এসেছেন, সেখানে তাঁর নেতৃত্বে একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আর সেখানেই বাংলাদেশি তাঁত শিল্পীদের প্রচারে তৈরি হয়েছে সেই গান, সেই তাঁতি গানেই আমরা তাঁর কণ্ঠ শুনতে পাব। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। জয়া এহসান বাংলাদেশের পাশাপাশি টলিউডেও কিন্তু বহু ছবি করেছেন, আর সেই সমস্ত জনপ্রিয় যে ছবিগুলো তার মধ্যে রয়েছে যেমন আবর্ত, রাজকাহিনী, কণ্ঠ, বিসর্জন, বিজয়া, দশম অবতার, অর্ধাঙ্গিনীর মতো ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আমরা তার অভিনয়ের কথা তো জানি, এবার তার গানের কথাটাও আমরা জানবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, তারপর ফিরে আসছি বিরতির ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বাংলাদেশের তাঁত শিল্পের কথা সকলেই জানেন, আর সেখানকার তাঁতিদের হাতে বোনা জামদানি শাড়ির খ্যাতি তো বিশ্বজোড়া। বাংলাদেশের তাঁত শিল্পের সঙ্গে যুক্ত থাকা এই যে শিল্পীরা, তাদের হাতের যে নিখুঁত দক্ষতায় তারা যে সমস্ত নকশা ফুটিয়ে তোলেন শাড়ির গায়ে, তাদেরও কিন্তু নিজস্ব কিছু গল্প রয়েছে, নিজস্ব কিছু গান রয়েছে। সেরকমই একটি গানকে কোক স্টুডিও বাংলার সিজন থ্রির প্রথম গান হিসেবে বেছে নেওয়া হয়েছে, আর সেই গানটিকে নতুন সঙ্গীতায়োজনে সাজিয়ে তোলা হয়েছে। আর সেরকমই একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে তাঁতি গানটির কথা বলছি, সেই গানটির যে বাংলাদেশি সুরকার সায়ান চৌধুরী অর্ণব, তিনি এই গানটিকে নতুন করে সাজিয়ে তুলেছেন, আর তার দল এই গানটিকে একেবারে একটা নতুনভাবে পরিবেশন করেছেন। আর সেখানে জয়া এহসান এই গানে কণ্ঠ দিয়েছেন, অর্ণব তার বন্ধু, আর এই গানটি বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করেছে। আর জয়া এহসান যেটা বলতে চান যে তিনি সাধ্যমতো বাংলাদেশের জামদানি এবং মুসলিম শাড়ির প্রচার করার চেষ্টা করেন, আর সেই জন্যই এই গানে অংশ নিতে পেরে তিনি তাঁতিদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন এমনটাই মনে করছেন নায়িকা। আমরা এই গান নিয়ে আরও কথা জানব, তবে এখন ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

বৈশাখের শুরুতেই শুরু হয়ে গিয়েছে কোক স্টুডিও বাংলার সিজন 3, আর নতুন সিজনের শুরুতেই বাংলাদেশি সুরকার সায়ন চৌধুরী অর্ণব নিয়ে এসেছেন চমক। তার নেতৃত্বে একাধিক শিল্পীর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন গানটি নিয়ে কথা বলছি, সেই গানটি তাঁতি। বাংলাদেশের তাঁত শিল্পীদের যে নিজেদের গান রয়েছে, সেই রকমই একটি গানকে নতুনভাবে সঙ্গীত আয়োজন করে সাজিয়ে তোলা হয়েছে, আর সেই গানেই কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আমরা যারা শ্রোতারা, যারা কোক স্টুডিও বাংলার গত দুটো সিজন যারা শুনেছেন, তারা ভীষণভাবে তারা এনজয় করেছেন এবং তারা জানেন যে কোক স্টুডিওর সিংহভাগ গানের সঙ্গীতায়োজন এবং বিষয় ভাবনায় অভিনবত্বের ছোঁয়া থাকে। আর এবারেও কিন্তু রয়েছে সেই নতুনত্ব, সঙ্গীতায়োজন এক কথায় অপূর্ব। আর সেখানেই আমরা জয়া এহসানকে আমরা দেখতে পাবো, তবে অভিনেত্রী হিসেবে নন, একটি গানের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আমরা এই গান নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায়
0: কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসানকে নিয়ে। আমরা তার অভিনয় জীবনের কথা সকলেই জানি, আর এবার তার গানও আমরা শুনতে পাবো, কারণ কোক স্টুডিও বাংলা যে সিজন থ্রি নিয়ে আসছে, সেখানেই নতুন সিজনে বাংলাদেশের সুরকার শায়ান চৌধুরী অর্ণব যে চমক নিয়ে এসেছেন, বাংলাদেশের তাঁত শিল্পীদের প্রচারে যে গান তৈরি হয়েছে তাঁতি, সেখানেই একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আমরা এখন আমাদের আড্ডাটা জারি রাখতে চাইলেও আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: radio.bangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা হচ্ছে এবং সেখানে অনেক আড্ডার কথা থাকবে আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান থাকছে। তাই গানের দিকে এগিয়ে যাব, একটা ছোট্ট গানের মিউজিক্যাল ব্রেক নেব, তারপর ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলানি ডট কম, মন যখন এর উদ্দেশ্য।
1: একটি কথা শুধাই।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglanet.com এ আমি চলে এসেছি একটা ব্রেকের ওপারে, এবং আজকের আড্ডায় আমার মনে হলো যে এই যে এত ইনস্টা বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া জুড়ে যে অ্যাস্থেটিক ভাইবস ক্রিয়েট করার চেষ্টা চলছে, সবসময় ট্রেন্ডি লাইফস্টাইলের মধ্যে থেকে ঘরবাড়ি সাজানোর দিকে ভীষণভাবে একটা ঝুঁকছে মানুষজন, আর সেটা খুব ভালো। আর সেখানে ইউজ করা হচ্ছে কিন্তু সুগন্ধি মোমবাতি, মানে সেন্টেড ক্যান্ডেল। এই সেন্টেড ক্যান্ডেল কিন্তু আমাদের অ্যাস্থেটিক ভাইবসও আনে, ঘরের সাজসজ্জা পরিবর্তনও করে, এবং তার সাথে সাথে নিজের মুডও অনেক সময় পরিবর্তন করে। অ্যারোমা থেরাপিতে কিন্তু এই সেন্টেড ক্যান্ডেলের বেশ উপকারিতা রয়েছে, এবং সেগুলোই আপনার সাথে শেয়ার করব আজকের আড্ডায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট
3: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন, এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আমরা অনেক সময় যখন গিফট কিনতে যাই বা খুব প্রিয়জন বা বন্ধুর যে কোনো অনুষ্ঠানে কাউকে কিছু গিফট করবো সেটা বুঝতে পারি না। তো যেহেতু আজকে গান্ডুরিয়া রাটায় সুগন্ধি মোমবাতি নিয়ে কথা হচ্ছে এবং তার উপকারিতা নিয়ে কথা হচ্ছে, তো আপনি কিন্তু খুবই অনায়াসে সেন্টেড ক্যান্ডেল গিফট করতে পারেন এবং বলা যেতে পারে এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং। আর এখন কিন্তু অনলাইনে ব্যবসা কিন্তু ভালো মতো বেড়ে উঠেছে, তার সাথে সাথে দামটাও কিন্তু আকাশ ছোঁয়া হচ্ছে। তো আপনি কিন্তু চাইলেই নিজের পছন্দ মতো নিজের সুগন্ধি বা আপনি যাকে গিফট করছেন তার পছন্দ মতো সুগন্ধির ক্যান্ডেল বা মোমবাতি গিফট করতে পারেন।
1: চোখে

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আরে আরে আরে আরে, কি হলো কি হলো
2: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
2: সত্যি?

অনেক সময় আমরা হচ্ছে ইনসমনিয়ায় ভুগি, রাতে ঘুম আসতে চায় না, বা মানসিকভাবে আমরা অনেকটাই ডাউন ফিল করি। আপনি শুনলে অবাক হবেন যে এই সুগন্ধি মোমবাতি যদি ঘরের মধ্যে আমরা নিয়মিত জ্বালাই, তাহলে কিন্তু আমাদের মুডটা ভীষণভাবে আপলিফ্ট করে। এবং বলা যেতে পারে যে যদি আপনার কখনো ডাউন ফিল হয় বা দুঃখ লাগে, তখন কিন্তু আপনি একটু নর্মাল ফিল করবেন। এবং যেটা বলছিলাম যে অনেক মানুষই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে নিজের মুডটাকে ঠিক করার জন্য বা অ্যারোমাথেরাপিতে এর কিন্তু বেশ উপকারিতা রয়েছে। এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এখন আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার নিজের পছন্দ মতো একটা সুদিং ক্যান্ডেল, মানে সেন্টেড ক্যান্ডেল, যেটা আপনাকে ভালো ঘুমের জন্য কিছু সাহায্য করবে।

videobanglane.com এ আজকের আড্ডা জুড়ে রয়েছিল সেন্টেড ক্যান্ডেল এবং সেন্টেড ক্যান্ডেলের উপকারিতাও জানালাম। আর যদি আপনি নিজের পছন্দ মতো নিজের ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে নিজের হাতে বানিয়ে নিতে চান তাহলেও অবশ্যই বানিয়ে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও সবসময় মানে হয় আপলোড করা হয় DIY অর্থাৎ ডু ইট ইয়র সেলফ, সেটাও দেখানো হয় কিভাবে আপনারা মোমবাতি বানাতে পারেন। তো আপনি যদি চান নিজের হাতে এই সেন্টেড ক্যান্ডেল বানিয়ে, আর আমার মনে হয় নিজের পছন্দ মতো কিছু জিনিস যদি নিজের হাতে বানানো যায় সেটা গিফট করা যায় সেখানে আরও বেশি ভালোবাসা থাকে। তো এইভাবে আপনি কাউকে নিজের হাতে বানিয়ে গিফট করতে পারেন। আজকের আড্ডাটা এখানেই শেষ করছি, আর ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

সৌভিকের সঙ্গে। তো আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, আর সেই দেখা হওয়ার মাঝে কখন যে কোন বন্ধু আমাদের আপন হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। ঠিক সেরকম আমরা কিন্তু জানি না যে এই মানুষটা যার সঙ্গে আমি হয়তো রাগারাগির পর্যায়ে প্রথম দেখা হলো, কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অচেনা, যে এই অচেনা মানুষটি কিন্তু আগামী দিনে আমাদের সবথেকে প্রিয় বন্ধু হয়ে যেতে পারে। তো এভাবেই জীবনের প্রত্যেকটা চলার ফাঁকে ফাঁকে আমাদের প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়, আর সেই দেখা না দেখা বা হঠাৎ করে এমন কিছু কিছু বন্ধু থাকে যারা হয়তো ক্ষণিকের অতিথির মতো আসেন কিন্তু আজীবন জীবনের কোথাও না কোথাও থেকে যায়, আর সেই থেকে যাওয়া মুহূর্তটাকে সঙ্গে করেই কিন্তু মানুষের বেঁচে থাকার লড়াই চলতে থাকে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন প্রচুর মানুষের সঙ্গে দেখা করি, কথা বলি, বন্ধুত্ব তৈরি হয়। আজকের এই আড্ডা সেই বন্ধুত্ব নিয়ে, অচেনা বন্ধু। হ্যাঁ, অচেনা বন্ধুর কথা নিয়ে আড্ডা হবে আজকের এই এক ঘন্টার আসরে। তাই কোথাও যাবেন না, কয়েকটা গানের পর চটপট ফিরে আসছি, আড্ডা জারি থাকবে আবারও। এখন গান।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

শুনছেন রেডিও বাংলাদেশ ডট কম, সঙ্গে আছে আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে অচেনা বন্ধুকে সঙ্গে করে। অচেনা বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আছে, হয় এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলো কিন্তু আড়ালে থাকছে পছন্দ করে, কিন্তু সে নিঃশব্দে আপনার সবসময় শুভাকাঙ্ক্ষী হয়ে ওঠে। হ্যাঁ, সবসময় আপনার ভালো চায়, আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু কখনো হয়তো প্রকাশ্যে এসে সেই ব্যাপারগুলো বলে না, কিন্তু আপনার জন্য প্রার্থনা করে, আপনার জন্য অপেক্ষা করে। এই যে অপেক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের যে কোনো সম্পর্কের মধ্যে অপেক্ষার গুরুত্ব কিন্তু থাকতে হয়, না হলে কিন্তু সেই সম্পর্কের দীর্ঘায়ু ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ হয় না। তো কোথাও না কোথাও আমরা কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে এই অপেক্ষা বলুন বা এই অ্যাডজাস্টমেন্ট বলুন কিংবা বলুন এই ব্যাপারগুলোকে দীর্ঘায়িত করার যে সময়, সেটা কিন্তু এখন কাউকে দিই না। আমরা খুব সহজে কম সময়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাই, হয় ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটমাট হোক অথবা গুড বাই। তো এই যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি হয়েছে, মানুষের হাতে এখন মোবাইল, আর সেই মোবাইলের চটজলতি একটা বোতাম টিপলেই হাজারো বন্ধুর, হাজারো অচেনা বন্ধুর দেখা পাওয়া। আসলে এই অচেনা বন্ধুগুলো সত্যি কিন্তু অচেনা। হ্যাঁ, মানুষ চিনতে হবে, আর তার জন্য চিনে বন্ধুত্ব করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সঠিক বুদ্ধিমানের কাজ। তো আমরা কিন্তু অনেকেই এটা করি যে যে খুব আপন, যে খুব প্রিয় একটা সময় ছিল, তার সঙ্গে কোথাও না কোথাও মনোমালিন্য তৈরি হয়েছে, দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব কিছুই। কিন্তু এখন হঠাৎ করে কয়েকটা নতুন বন্ধুর আগমনে সেই বন্ধুকে সে ভুলতে বসেছে, কিংবা এরকমও হয় যে তার গুরুত্ব কমতে শুরু করেছে। যে কোনো ভালো সম্পর্কের গুরুত্ব কমলে হবে না, গুরুত্ব দিতে হবে সম্পর্কটাকে, তাহলে কিন্তু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবে না, আবারও কয়েকটা গানের পর এক্ষুনি ফিরে আসছি। এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। এই যে অচেনা বন্ধু সম্পর্কে কথাটা বলছি আপনাদের সঙ্গে, আসলে কোন মানুষ যে কখন অচেনা হয়ে যায় আমরা কেউ কিন্তু জানতে পারি না। খুব প্রিয় বহু দিনের পরিচয়, বহু দিন ধরে আমরা একসঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করেছি, কিন্তু সেই বন্ধুটাই যদি হঠাৎ করে অচেনা হয়ে যায়, সেই বন্ধুটার আচরণ যদি আপনাকে অদ্ভুতভাবে ভাবায়, তখন কিন্তু অনেক মানুষই আছেন কেউ হয়তো প্রতিবাদ করেন আর কেউ হয়তো একদম নিঃশব্দে দূরে সরে যান। তো সুখ দুঃখ নিয়েই মানুষের অ্যাডজাস্টমেন্ট, আর সেই অ্যাডজাস্টমেন্ট করতে করতে করতে করতে একটা জায়গায় এমন আসে যেখানে হয়তো প্রিয় বন্ধু সে হয়তো অচেনা হয়ে যায় কোথাও কোথাও, যেন মনে হয় যে এবার সময় এসেছে তার থেকে দূরে সরে যাওয়ার। এই যে একটা বোঝা না বোঝার লড়াই, এই যে একটা জানা না জানার লড়াই, কিংবা এই যে একটা অদ্ভুতভাবে প্রিয় বন্ধু অচেনা হয়ে যাওয়ার কথা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যেই হয়, ঘটে যায়, এবং তখন মনে হয় এর সঙ্গে দেখা না হলেই হয়তো ভালো হতো। তো এই যে একটা অচেনা মুহূর্ত, সেই মুহূর্তটা কিন্তু হট করে তৈরি হয় না, কোথাও না কোথাও কোনো মনোমালিন্য বা কোথাও মিসগাইড, এসব কিছু মিলে একটা জায়গা এমন তৈরি হয় যেখানে কিন্তু আমাদের সরে যেতে বাধ্য করে। তো এই সরে যাওয়াটা কি সঠিক সরে যাওয়া, নাকি এই ব্যাপারটাকে মিটমাট করে নিয়ে আবার পথ চলা, কোনটা ঠিক? হয়তো কোথাও এমন মনে হয় কিছু কথা আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আগেকার সময় খুব বলা হতো যে কিছু কিছু মানুষ কিন্তু কখনো বদলায় না। এই বদলানোটা কিন্তু কিছু কিছু মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং বদলানোটার দরকার, তাহলেই কিন্তু একটা সম্পর্ক খুব ভালো থাকে, সুস্থ থাকে। সম্পর্কর আড্ডা নিয়ে আড্ডা চলবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর। এখন গান

ফ্ল্যাশব্যাক, আবার কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা অচেনা বন্ধুর কথা নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কমের গান বসে। তো আমাদের এই জীবনে অচেনা বন্ধু শুধুমাত্র মানুষ হয় তা কিন্তু নয়, একটা প্রাণীও হয়। সেটা সার্মেও হতে পারে, বেড়ালও হতে পারে, কিংবা কোনো পাখিও হতে পারে। প্রতিদিন আপনার সকাল হলেই বারান্দার সামনে দুটো চড়াই এসে কিচিমিচি ডাক শুরু করে। কি জন্য? যেন জানে যে আপনি তার জন্য কিছু খাবার দেবেন, আর সেই খাবারের অপেক্ষায় সে থাকে এবং আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। হ্যাঁ, অচেনা বন্ধু। আপনি প্রতি রাতে বাড়ি ফেরেন, ঠিক সেই বাড়ি ফেরার মুহূর্তে একটা সার্মেয় প্রতিদিন আপনাকে ছেড়ে যায় বাড়ি অব্দি। আবার পরের দিন সকালবেলা আপনি যখন বেরোন বাড়ি থেকে, তখন সেও কুটি কুটি পায় আপনার সঙ্গে, যায় একটা জায়গা অব্দি গিয়ে ফিরে আসে। হচ্ছে না বন্ধু। তো প্রতিদিন মানুষ ভালো থাকার জন্য কিছু না কিছুর সঙ্গে জুড়ে থাকেন। যারা মানুষকে খুব একটা অনেক ধাক্কা খেয়েছেন জীবনে, তারা কিন্তু সেই প্রাণীর দিকে কিছুটা ঝুঁকে যায় এবং বলে যে মানুষ ধোকা দিতে পারে কিন্তু প্রাণী না কখনো ধোকা দিতে পারে না। তো এই যে একটা ভাবমূর্তি, অচেনা বন্ধুর প্রতি একটা অন্যরকম অনুভব, যেটা কিন্তু বলে যে প্রাণীরা কখনো মানুষকে ঠকায় না। তো আমাদের আড্ডা জারি থাকবে এবং আপনার এই কথা বা আমার এই কথা এটা মিলিয়ে দেখবেন কোথাও না কোথাও কিন্তু মিলিয়ে যাচ্ছে, সত্যি কিন্তু তাই। আর তাই আমাদের কাছে প্রাণী বড় বেশি আপন হয়ে উঠছে এখন, মানুষের থেকে। মানুষকেও আপন করতে হবে, তাকে জানতে হবে, সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। শুধুই ডিজিটাল মিডিয়া কিংবা এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামের মোহেতে না ডুবে মানুষকে ভালোবাসার মোহে ডোবা উচিত। চলুন আবার কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবার আটা জারি থাকবে। এখন গান।

0: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের এই শো শেষ হলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না 4474-3963-5712। আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই কিন্তু পাঠাতে ভুলবেন না কেমন লাগছে আজকের এই শো। তো এইভাবে আমরা কিন্তু অচেনা বন্ধুদের খুব সহজে খুঁজে বার করি এবং এই অচেনা আমাদের কাছে চেনা প্রিয় বন্ধু হয়ে ওঠে। ঠিক যেরকম আজ হয়তো আমাকে অনেকেই ওপারে প্রথম শুনছেন, এই মুহূর্তে আমি কিন্তু অচেনা, কিন্তু আজকের এই শো শেষের পর আমি কিন্তু আপনাদের কাছে ভীষণ চেনা হয়ে গেলাম। পরের দিন থেকে আপনিও আমার চেনা বন্ধু, অচেনা নয়। ঠিক যেরকম এত বছর ধরে রেডিও বাংলা নেট আপনাদের সকলকে প্রিয় বন্ধু বানিয়ে রেখেছে, ঠিক সেভাবেই একদিন অচেনা হোক তারপর ঠিক চিনে নিয়ে সেই ব্যাপারটাকে জারি রেখে প্রিয় বন্ধু হয়ে উঠবে আপনি আরেকজনের, আরেকজন আপনার। এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

জোনাকি এমন এক পতঙ্গ যা আমাদের জীবনে আলো নিয়ে আসে। এই একটাই পতঙ্গ যে কিন্তু হঠাৎ করে এলে আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। আসলে যে বা যারা আমাদের জীবনে আলোর উৎস, তাদের প্রত্যেককেই আমাদের ভীষণ স্পেশাল লাগে। আছে নাকি এমন কোনো গল্প জোনাকিকে নিয়ে? শুনতে থাকুন ন্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে। আর আপনার যদি জোনাকি নিয়ে কোনো গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712।

0: খুঁটি খুঁটি চাঁদের হাড়
1: আর বাপরি চাট,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রঙ বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে আলোচনা করছিলাম, জোনাকি এমন এক পতঙ্গ যেটা এলেই যার আগমনে আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, সেরকমই আমাদের জীবনে এমন বিশেষ মানুষ আছে যে বা যারা হঠাৎ এলেই আমাদের জীবনে আলো নিয়ে আসে, যাকে দেখলেই আমাদের মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। আছে নাকি এমন কোনো মানুষ? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +44750396571 আপাতত ফিরছি কাটটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglani.com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: তোর পাশে।
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ, আজ কথা বলছি জোনাকিকে নিয়ে। জোনাকি এমন একটা পতঙ্গ যেটা আমাদের জীবনে আলোর উৎস, এবং জোনাকিকে নিয়ে অনেক মেমোরিজ আছে আমার। ছোটবেলায় জোনাকি পোহা খুব দেখা যেত, এখন প্রায় বিলুপ্ত বলা যায়। আর যখন লোডশেডিং হয়ে যেত তখন জোনাকির আগমন হতো, এবং সেই অন্ধকারে জোনাকির যে গ্রিন লাইটটা সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, কারণ গ্রিন আমার ফেভারিট কালার। গ্রিন কালারের যাবতীয় যা কিছু আমার ভীষণ পছন্দের ছিল। এখনও মানে মাঝে মাঝে মনে পড়ে সেই সমস্ত জোনাকির কথা, যারা আজ আর আমার কাছে আসে না। আর সঙ্গে সঙ্গে এরকমও অনেক মানুষ আছে যারা জীবন থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, যারা এলে একটা সময় মনটা ভীষণ আনন্দ হতো। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি। এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কী কী তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। জোনাকি শুনছো নাকি? ছোটবেলায় যখন লোডশেডিং হতো তখন জোনাকিকে, মানে জোনাকি পোকা আসতো, আর জোনাকিদের সঙ্গে আমি অনেক গল্প করতাম। কখনো আমি বলতাম যে আমার প্রিয় পছন্দের কোনো জিনিস ওদেরকে এনে দিতে, কিংবা কখনো বলতাম যে এই পড়াটা আমার হয়ে মুখস্থ করে দিতে। ছোটবেলায় আমাদের মন খুব অবুঝ থাকে, ঠিক ভুলের হিসেব আমরা জানি না, কিন্তু অনেক অবিশ্বাস্য আবদার সেগুলো করে থাকি। জোনাকির কাছেও আমার এরকম অনেক আবদার ছিল যেগুলো ওরা কোনোদিনও মেটায়নি, বা ওদের পক্ষে সেটা সম্ভবও নয়, কিন্তু আবদারগুলো আমি করেছিলাম। আপনারও আছে নাকি এরকম জোনাকি নিয়ে কোনো গল্প? থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712 তে। আপাতত কয়েকটা গান আপনার জন্য, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, ছোটবেলার অনেক কিছুই আজ হারিয়ে গেছে। হারিয়ে গেছে জোনাকি পোকা, হারিয়ে গেছে ছোটবেলার খেলার মাঠ, হারিয়ে গেছে সেই সমস্ত মানুষ যারা আমাদের জীবনে আলোর সন্ধান নিয়ে আসতো সেই সময়টা। বহু বছর হয়ে গেছে যে আমি জোনাকির সন্ধান পাইনি। আপনি যদি পেয়ে থাকেন তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। জোনাকি যেমন খুব কম সময়ের জন্য আমার জীবনে এসেছিল, আজ আর প্রায় নেই বললেই চলে, তেমনই সময়টাও প্রায় শেষ আজকের মতো। তাহলে আজ আসি, কাল আবারও আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছোট

বাংলাদেশের জামদানি শাড়ির খ্যাতি বিশ্বজোড়া, আর বাংলাদেশের তাঁত শিল্প বিখ্যাত। সেই তাঁত শিল্পের প্রচারে তৈরি তাঁতি নামের গান, আর সেই গানে একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। বৈশাখের পয়লা, আর শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার সিজন থ্রি। গত দুটো সিজনে শ্রোতাদের মন জয় করেছে এই অনুষ্ঠান, আর এবার নতুন পর্বের শুরুতেই একেবারে চমক লাগিয়ে দিয়েছেন সুরকার সায়ান চৌধুরী অর্ণব। জানব সেই নতুন গানের কথাও, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাংলাদেশের মাটিতে তার কেরিয়ার শুরু হলেও তিনি কলকাতাতেও সমানভাবে জনপ্রিয়। দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া এহসান, এবার আমরা তাকে অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবেও পাচ্ছি। কারণ কোক স্টুডিও বাংলা যে নতুন সিজন থ্রি নিয়ে এসেছে, সেখানেই নতুন সিজনে বাংলাদেশি সুরকার শায়ান চৌধুরী অর্ণব যে চমক নিয়ে এসেছেন, সেখানে তাঁর নেতৃত্বে একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আর সেখানেই বাংলাদেশি তাঁত শিল্পীদের প্রচারে তৈরি হয়েছে সেই গান, সেই তাঁতি গানেই আমরা তাঁর কণ্ঠ শুনতে পাব। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। জয়া এহসান বাংলাদেশের পাশাপাশি টলিউডেও কিন্তু বহু ছবি করেছেন, আর সেই সমস্ত জনপ্রিয় যে ছবিগুলো তার মধ্যে রয়েছে যেমন আবর্ত, রাজকাহিনী, কণ্ঠ, বিসর্জন, বিজয়া, দশম অবতার, অর্ধাঙ্গিনীর মতো ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আমরা তার অভিনয়ের কথা তো জানি, এবার তার গানের কথাটাও আমরা জানবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, তারপর ফিরে আসছি বিরতির ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: ফিনল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

বাংলাদেশের তাঁতশিল্পের কথা সকলেই জানেন, আর সেখানকার তাঁতিদের হাতে বোনা জামদানি শাড়ির খ্যাতি তো বিশ্বজোড়া। বাংলাদেশের তাঁতশিল্পের সঙ্গে যুক্ত থাকা এই যে শিল্পীরা, তাদের হাতের যে নিখুঁত দক্ষতায় তারা যে সমস্ত নকশা ফুটিয়ে তোলেন শাড়ির গায়ে, তাদেরও কিন্তু নিজস্ব কিছু গল্প রয়েছে, নিজস্ব কিছু গান রয়েছে। সেরকমই একটি গানকে কোক স্টুডিও বাংলার সিজন থ্রির প্রথম গান হিসেবে বেছে নেওয়া হয়েছে, আর সেই গানটিকে নতুন সঙ্গীতায়োজনে সাজিয়ে তোলা হয়েছে। আর সেরকমই একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে তাঁতি গানটির কথা বলছি, সেই গানটির যে বাংলাদেশি সুরকার সায়ান চৌধুরী অর্ণব, তিনি এই গানটিকে নতুন করে সাজিয়ে তুলেছেন, আর তার দল এই গানটিকে একেবারে একটা নতুনভাবে পরিবেশন করেছেন। আর সেখানে জয়া এহসান এই গানে কণ্ঠ দিয়েছেন, অর্ণব তার বন্ধু, আর এই গানটি বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করেছে। আর জয়া এহসান যেটা বলতে চান যে তিনি সাধ্যমতো বাংলাদেশের জামদানি এবং মুসলিম শাড়ির প্রচার করার চেষ্টা করেন, আর সেই জন্যই এই গানে অংশ নিতে পেরে তিনি তাঁতিদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন এমনটাই মনে করছেন নায়িকা। আমরা এই গান নিয়ে আরও কথা জানব, তবে এখন ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বৈশাখের শুরুতেই শুরু হয়ে গিয়েছে কোক স্টুডিও বাংলার সিজন 3, আর নতুন সিজনের শুরুতেই বাংলাদেশি সুরকার সায়ন চৌধুরী অর্ণব নিয়ে এসেছেন চমক। তার নেতৃত্বে একাধিক শিল্পীর সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া এহসান। শুনছেন রেডিও বাংলা .com, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন গানটি নিয়ে কথা বলছি, সেই গানটি তাঁতি। বাংলাদেশের তাঁত শিল্পীদের যে নিজেদের গান রয়েছে, সেই রকমই একটি গানকে নতুন ভাবে সঙ্গীত আয়োজন করে সাজিয়ে তোলা হয়েছে, আর সেই গানে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আমরা যারা শ্রোতারা, যারা কোক স্টুডিও বাংলার গত দুটো সিজন যারা শুনেছেন, তারা ভীষণভাবে তারা এনজয় করেছেন, এবং তারা জানেন যে কোক স্টুডিওর সিংহভাগ গানের সঙ্গীত আয়োজন এবং বিষয় ভাবনায় অভিনবত্বের ছোঁয়া থাকে, আর এবারেও কিন্তু রয়েছে সেই নতুনত্ব। সঙ্গীতায়োজন এক কথায় অপূর্ব, আর সেখানেই আমরা জয়া এহসানকে আমরা দেখতে পাব, তবে অভিনেত্রী হিসেবে নন, একটি গানের সদস্য হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আমরা এই গান নিয়ে আরো কথা বলবো, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসানকে নিয়ে। আমরা তার অভিনয় জীবনের কথা সকলেই জানি, আর এবার তার গানও আমরা শুনতে পাবো, কারণ কোক স্টুডিও বাংলা যে সিজন থ্রি নিয়ে আসছে সেখানেই নতুন সিজনে বাংলাদেশের সুরকার শায়ান চৌধুরী অর্ণব যে চমক নিয়ে এসেছেন, বাংলাদেশের তাঁত শিল্পীদের প্রচারে যে গান তৈরি হয়েছে তাঁতি সেখানেই একাধিক শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জয়া এহসান। আমরা এখন আমাদের আড্ডাটা জারি রাখতে চাইলেও আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

শুভ মহাসপ্তমী। নমস্কার শ্রোতা বন্ধু, পুজোর আসল উৎসব আজ থেকেই যেন শুরু। ভোরের কলাবউ স্নান, ঢাকের তালে তালে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, আর মন ভরে ওঠা এক অদ্ভুত আনন্দ। জানেন কি, কলাবউকে অনেকেই ভুল করে গণেশের শ্রী বলে মনে করেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী তিনি আসলে নবপত্রিকার প্রতীক, প্রকৃতির নয়টি শক্তির সম্মিলিত রূপ। এই সপ্তমীর সকালেই শুরু হোক আনন্দ, আলো আর আশীর্বাদের পথ চলা। আর হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতেই আজকের আড্ডা জাংশনে, আজকের মহা আড্ডা জাংশনে, মহাসপ্তমীর মহা আড্ডা জাংশনে আমি শুভায়ন আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ এই পুজোর মধ্যেও আপনি যে সময় বের করেছেন, ঠাকুর দেখা, ভোগ খাওয়া, আড্ডা মারা, তার মধ্যেও যে আড্ডা জাংশনকে আপনি স্থান দিয়েছেন, এর জন্য আপনাকে শত কোটি প্রণাম। চলুন আজকে তাহলে গানের সফর শুরু হোক। পরপর শুনি কয়েকটি গান, তারপর আবার ফিরবো গানের উপরে।

মহাসপ্তমী, সকাল থেকেই ঘাটে ঘাটে কলা বউ স্নান, রাতের ঝলমলে সাজের ফাঁকে এক পলকে তাকে দেখা, পুজো প্রেমের এই তো শুরু।

0: কৈলাস থেকে কানাডা,
1: স্বর্গ থেকে সুইজারল্যান্ড,
2: দেবলোক থেকে ডিট্রয়েট,
1: দেবী দুর্গা ডাইরেক্টলি ল্যান্ড করছেন দেশে বিদেশে সর্বত্র।
2: তাই বাড়ি বসে সব আপডেট পেতে চোখ নয় কান খোলা রাখুন।
0: সপ্তমী থেকে দশমী প্রতিদিন রেডিও বাংলানেট.com এ শুনুন দেশ বিদেশের পূজো।

হ্যাঁ, আলোচনা হচ্ছিল কলাবউ থেকে নবপত্রিকা। মহাসপ্তমীর অন্যতম গুরুত্বপূর্ণ আচার হলো নবপত্রিকার প্রবেশ। কলা, কচু, ধান, হলুদ, বেল, জয়ন্তী, মানকচু, অশোক আর ডালিম এই 9টি গাছকে একত্রিত করে দেবীর রূপে পুজো করা হয়। ভাবুন তো, হাজার বছর আগে থেকেই বাঙালি প্রকৃতিকে দেবী জ্ঞানে পুজো করে এসেছে। পরিবেশ সচেতনতায় এতটাই সুন্দর একটা উদাহরণ খুব কমই কিন্তু অন্য দেশে পাওয়া যায়। প্রকৃতির এই মন্দনাতেই এবার শুনে ফেলি পরপর কয়েকটি গান।

0: মহাসপ্তমী, সকাল থেকেই ঘাটে ঘাটে কলাবউ স্নান, রাতের ঝলমলে সাজের ফাঁকে এক পলকে তাকে দেখা, পুজো প্রেমের এই তো শুরু।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয় তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা লেটস সেভ ওয়াটার .com এই সাইটটি দেখুন।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এবার আসি ঢাকের গল্পে। দুর্গাপুজো আর ঢাক এককে বাদ দিয়ে আরেকটি ভাবাই যায় না। ভালো ঢাকিরা মাস দুয়েক আগে থেকেই হাতের বিশেষ অনুশীলন শুরু করেন, কারণ চিরদিনের সেই তালে থাকতে তাদেরকে নিখুঁত ছন্দে থাকতে হয়, আর ছন্দ নিখুঁত করার জন্য সেই অনুশীলন। অনেক ঢাকি কিন্তু আজও নদিয়া, মুর্শিদাবাদ কিংবা বীরভূম থেকে কলকাতার বড় বড় পুজোয় আসেন বিশেষ আমন্ত্রণে। ঢাকের এই উন্মাদনার ছন্দে চলুন না এবার আমরা ছাপিয়ে পড়ি আরও বিশেষ কয়েকটি গানের সফরে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আজ মহাসপ্তমী, রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন।

যখন স্কুলে পড়তাম তখন তো মনে হতো মহালয়ার পরদিন থেকেই যেন স্কুল টুল সব ছুটি পড়ে যাক আর ঠাকুর দেখা শুরু হয়ে যাক। তারপরে যখন কলেজে উঠলাম তখন ষষ্ঠী থেকে শুরু হলো, মহাষষ্ঠীতে প্যান্ডেল হপিংয়ের শুরু। এখন দেখি যখন ওয়ার্ক লাইফে আমরা ঢুকে পড়েছি, এই আজ থেকেই মহাসপ্তমী থেকেই যেন শুরু হয় আসল প্যান্ডেল হপিং। সকাল থেকে প্ল্যান তৈরি হচ্ছে, কোন রাস্তায় আগে যাব, কোথায় ছবি তুলব, কোথায় আগে ভোগ খাবো। হ্যাঁ, এই প্ল্যানগুলো আপনাদের মনের মধ্যে হচ্ছে বুঝতেই পাচ্ছি, প্রবাসে থেকেও আপনাদের মধ্যে দিয়েই আমি কিন্তু এই ফিলটা করতে পাচ্ছি। মনে মনে কিন্তু আমি এই মুহূর্তে কলকাতাতেই আছি আপনার সঙ্গে। ভাবতেই পারছি না যে এত দূরে থেকেও এই একটা দুর্গাপুজো, একটা মহাসপ্তমীর সকাল কীভাবে আপনাকে আর আমাকে এক করে রেখেছে। কিন্তু জানেন কি, কলকাতা থিম পুজোর ধারণা বিশ্বজুড়ে এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে বিদেশে থেকেও পর্যটকরা আসেন শুধুমাত্র এই শিল্পকর্ম দেখতে। সেই উৎসবের রঙেই আরও উজ্জ্বল হয়ে উঠুক পরের কয়েকটি গানে গানে।

0: আগের বছর কোথায় ছিলেন সেটা ভুলে যান। এই বছর পুজো হবে রেডিও বাংলা নেটে। পুজোর প্রেম, পুজোর খাওয়া দাওয়া, পুজোর গান আর পুজোর সিনেমা নিয়ে সপ্তমী থেকে নবমী ভরপুর আড্ডা দিতে থাকছি আমরা।
1: তাই এবার পুজো অনলি অন রেডিও বাংলা নেট ডট কম এ।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

এবার আসা যাক সপ্তমীর ভোগে। আহা, মহাসপ্তমীর দুপুরে খিচুড়ি, লাবড়া, টমেটো চাটনি, সঙ্গে আমসত্ত্ব আর পায়েস। পুজোর ভোগের নাম শুনলেই যেন জিভেতে জল চলে আসে, না খেয়েও যেন তার স্বাদ পাওয়া যায়, তাই না? মজার বিষয় হলো, বহু পুজো কমিটিতেই সপ্তমীর ভোগের জন্য ভোর থেকেই শত শত কিলো সবজি কাটা শুরু হয়ে যায়। ভোগ মানে শুধু খাওয়া দাওয়া নয়, ভোগ মানে আনন্দ নেওয়ার একটা আনন্দময় মুহূর্ত। চলুন না এই আনন্দকে উপভোগ করতে করতে শুনে নিই আরও কয়েকটা গান, তারপর ফিরব নতুন জামার আনন্দে। শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ তখন মহাসপ্তমীর মহা আড্ডাতেই করি আমরা মনোনিবেশ।

কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো এসে গেছি আপনার নতুন বন্ধু, আপনার সঙ্গে এক ঘন্টা চুটি আড্ডা মারব। আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আপনি যখন কাউকে মিস করেন কি করেন? নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করেন বা তাকে ফোন করেন। কিন্তু হোয়াটসঅ্যাপে যদি রিপ্লাই না আসে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বা অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে মেসেজগুলো হাইড করে রেখে দিই, যে মানুষটাকে আপনি মিস করছেন সেই মানুষটার কাছে পৌঁছচ্ছে না। বা আমাদের পুরনো একটা বিষয় আছে, আমাদের মধ্যে রাগ হয়, সেটার জন্য আমরা ব্লক করে দিই, তাহলে আপনার কথাগুলো আপনার মানুষের কাছে পৌঁছচ্ছে না। আপনি একটা পুরনো পন্থা ব্যবহার করতে পারেন, একটা চিঠি লিখতে পারেন, মন খুলে একটা চিঠি লিখতে পারেন। ঝটপট একটা চিঠি লিখে ফেলুন এই মুহূর্তে আপনি যাকে মিস করছেন তার জন্য। ততক্ষণ আমি আপনার জন্য পরের গানটা শোনাচ্ছি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বলেছিলাম না, চিঠি লিখলে ভালো থাকা যায়, ভালো রাখাও যায়। আসলে শব্দের তো একটা দারুণ মায়া আছে, চোখের শান্তি, মনের আরাম। প্রিয় মানুষের জন্য একটা চিঠি লিখতে বসা, মনে হচ্ছে কি হবে চিঠি লিখে, মানুষটা তো এত দূরে। হয়তো চিঠি পৌঁছতে অনেক সময় লাগবে, চিঠি আসতে অনেক সময় লাগবে, কিন্তু অপেক্ষার একটা আলাদা মূল্য আছে। এবং মেসেজে ব্লক করা যায়, ফোন কলস ব্লক করা যায়, কন্ট্যাক্ট রাখা যায় না, কিন্তু চিঠি এমন একটা মাধ্যম, সেটার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে, সেটা কিন্তু কোনোভাবে ব্লক করে না। তাহলে দেরিতে হলেও মানুষটার কাছে আপনার শব্দগুলো পৌঁছাবে, আর সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই গানটা তার জন্য, আপনি এখন যার কথা ভাবছেন, যেই মানুষটার জন্য আপনি চিঠি লিখবেন কি লিখবেন না।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

সবারই একটা প্রিয় ঠিকানা থাকে, যে ঠিকানায় আমরা নিত্যদিন বসবাস করতে চাই, কিংবা সেই ঠিকানায় আমরা যাপন করতে চাই। আসলে অনেক সময় হয় ঠিকানা অনেক দূর, কিন্তু সেই মানুষটার মনের ঠিকানায় যদি আমরা থাকি, আমার মনে হয় শহরের দূরত্ব কিংবা যানজট পেরিয়ে তার কাছে পৌঁছানোটা খুব একটা মুশকিল নয়। একটা মানুষের মনের ঘরের মধ্যে থাকার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, পরিতৃপ্তি আছে, সেটা বোধ হয় অন্যত্র থাকা খুব কঠিন। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, পরবর্তী গানটা সাজানো রইল আপনার মনের মানুষের জন্য।

ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কি কি তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।

কথা বলা হয়নি বলেই বলছি। জমি একখানা চিঠি লিখে ফেলুন তো আপনার সবথেকে কাছের মানুষটাকে। হতে পারে সে আপনার মা, কিংবা সে আপনার ভাই বা বোন, বা আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ, যাদের কথা আমরা ভাবি না, মানে চিঠি লিখবো বলে ভাবি না। যে মানুষটা আমার কাছে রয়েছে সেই মানুষটাকে আবার চিঠি লিখব, কেন লিখব? মেসেজে দেখছে না, সময় পাচ্ছে না, কিংবা ফোন ধরছে না, একটা চিঠি তাকে লিখে ফেলুন, বা নিজেকে একটা চিঠি লিখুন। কোনো দিন নিজেকে চিঠি লিখেছেন? নিজের জন্য শব্দ খরচ করেছেন? শব্দের একটা অদ্ভুত প্রভাব আছে, যে শব্দ মানুষের মনে ভীষণভাবে সংযোগ স্থাপন করতে পারে। তাই চিঠি লেখা কিংবা নিজের জন্য একটা নোট লেখা ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেরি না করে, কারোর জন্য না হোক নিজের জন্য একটা চিঠি লিখে ফেলুন। তারপর আমাকে জানান যে কেমন লাগছে আপনার নিজেকে একটা চিঠি দিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, অ্যানির সঙ্গে রং বেরং।

কি করে জানবে বলুন তো যদি আপনি মানুষটিকে না বলেন? খুব ঝগড়া হয়েছে কিংবা খুব মন খারাপ, কথা বলতে ইচ্ছে করছে না, শব্দ গুছিয়ে সাজিয়ে লিখুন, দেখবেন শব্দ কিন্তু মানুষের মনের জটিলতা খুলে দেয়। হয়তো আপনি মুখে একটা কথা বলছেন, সেই কথাটা আপনি বলতে চাননি, কিন্তু আপনি যখন লিখবেন আপনার সেই লেখাটার মধ্যে মনের ভাবটা ফুটে উঠবে। আগে একটা বিশেষ মাধ্যম ছিল প্রেমের, সেটা হলো চিঠি, শব্দের আদান প্রদান হওয়া। আজকাল প্রযুক্তি এত উন্নত, আমরা খুব সহজেই শব্দদের আদান প্রদান করে ফেলি, কিন্তু থাকে না সেই অপেক্ষাটা। আপনি হয়তো খুব দামি একটা উপহার কাউকে দিলেন, সে হয়তো একটা সময়ের পর সেই জিনিসটা ব্যবহার করল না, কিন্তু আপনি যদি কোনো মানুষকে কিছু কথা গুছিয়ে সাজিয়ে তাকে উপহার দেন, সেই কথাটা কিন্তু তার জীবনে আজীবন রয়ে যাবে। সে কিন্তু সেই কথাটায় ভীষণ জোর দেবে এবং ভালোবাসা বাড়বে। তাই শব্দের প্রভাব আছে। এবার থেকে কিন্তু আমিও অপেক্ষা করব কবে আপনি আমার জন্য একটা চিঠি লিখছেন। আমাকেও কিন্তু আপনাকে চিঠি লিখতেই হবে, সময় বলছে এখন টাটা করতে, তাই আমাকে এখন আসতে হবে। পরের দিনের জন্য আপনিও যেমন আমার অপেক্ষা করবেন, আমিও আপনার জন্য অপেক্ষা করব। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

বৃষ্টি ভেজা মেঘলা আকাশ, মাঝে মাঝে তীব্র রোদ, বর্ষা শেষ হলো বলে এবার অপেক্ষায় সেই শরৎ। শরৎ তুমি কেমন আছো? একটি বছর পরে তোমার সাথে আবার দেখা বাংলা মায়ের ঘরে।

মহাসপ্তমী, সকাল থেকেই ঘাটে ঘাটে কলাবো স্নান, রাতে ঝলমলে সাজের ফাঁকে এক পলকে তাকে দেখা, পুজো প্রেমের এই তো শুরু।

আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, কখনো মিষ্টি রোদ, আবার কখনো হালকা বৃষ্টি, বাতাসে চাঁপা ফুলের গন্ধ। খালি পায়ে ভোরের রাস্তায় হাঁটতে বেরোলে বেশ বোঝা যাচ্ছে শিশিরের শিহরণ, আগমনের প্রতীক্ষা শুরু।

0: কৈলাস থেকে কানাডা,
1: স্বর্গ থেকে সুইজারল্যান্ড,
2: দেবলোক থেকে ডিট্রয়েট,
1: দেবী দুর্গা ডাইরেক্টলি ল্যান্ড করছেন দেশে বিদেশে সর্বত্র।
2: তাই বাড়ি বসে সব আপডেট পেতে চোখ নয় কান খোলা রাখুন।
0: সপ্তমী থেকে দশমী প্রতিদিন রেডিও বাংলানেট.কম এ শুনুন দেশ বিদেশের পূজো।

0: মহাসপ্তমী, সকাল থেকেই ঘাটে ঘাটে কলাবো স্নান, রাতের ঝলমলে সাজের ফাঁকে এক পলকে তাকে দেখা, পুজো প্রেমের এই তো শুরু।
1: ইংল্যান্ডে প্রকৃতি যে হারে পানি যোগান দেয়, এর চেয়ে দ্রুত গতিতে আমরা পানি ব্যবহার করছি। যদি কিছু পরিবর্তন না হয়, তবে 2055 সালের মধ্যে আমরা দৈনিক 5 বিলিয়ন লিটারেরও বেশি পানির ঘাটতির মুখোমুখি হতে পারি এবং ওয়েলসে আর্দ্রতর শীতকাল এবং শুষ্কতর গ্রীষ্মকাল আমাদের পানি সরবরাহের উপর চাপ সৃষ্টি করছে। আমাদের বেশিরভাগই মনে করি যে আমরা দিনে প্রায় 30 লিটার পানি ব্যবহার করি, তবে বাস্তবে এর পরিমাণ 140 লিটারের কাছাকাছি। আমরা সবাই সহজ কিছু পরিবর্তনের মাধ্যমে পানি সাশ্রয়ে সহায়তা করতে পারি। বেশিক্ষণ ধরে শাওয়ার করবেন না, ফুটো হওয়া ট্যাপ বা টয়লেটগুলি মেরামত করুন, ট্যাপের পানি ছেড়ে রাখার পরিবর্তে একটি ধোয়া পাকলার বাটি ব্যবহার করুন এবং আপনার ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন ইকো মোডে চালু করুন। পানি মূল্যবান, এটি রক্ষা করার জন্য আমাদের সবার উচিত কম কম করে পানি ব্যবহার করা। প্রতিদিন পানি বাঁচানোর সহজ উপায়গুলো কী কী তা জানার জন্য আসুন পানি বাঁচাই, লেটস সেভ ওয়াটার সার্চ করুন অথবা letssavewater.com এই সাইটটি দেখুন।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।